0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, সাতই জ্যৈষ্ঠ, তেসরা জিলহজ, একুশে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ, আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুথি সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। আজ থেকে ট্রেনে ফিরতি ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি সদস্যদের শৃঙ্খলা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে ভাষণে আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের মাধ্যমে আনসার ভিডিপি ভবিষ্যতে এক প্রযুক্তি নির্ভর মানবিক ও সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অনিবার্য ও অবশ্য পালনীয়।
3: যে কোনো দেশে যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি রয়েছে, চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোন একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোন বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এই বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
1: তারেক রহমান বলেন, পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমে আনসার ও ভিডিপি একটি বহুমাত্রিক ও জনমুখী বাহিনীতে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছেন। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীটি সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপি বাহিনী কেবল নিরাপত্তা রক্ষা নয়, সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপির সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দেশের 10টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে 379 জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।

0: মুক্তিযুদ্ধে বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় 40,000 আনসার সদস্য রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং 670 জন সদস্য শহীদ হন। পরে প্রধানমন্ত্রী একাডেমিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদি পশু খামার, জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সহ সংসদ সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এর আগে সফিপুরে আনসার ভিডিপি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল গাজীপুরের ধরপাড়া এলাকার 27 চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূত্রে সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে। সরকার দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণ করে বিভিন্ন দিকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, অথচ শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না। তিনি বলেন, সরকারি বাঁধ নির্মাণ করতে চায় যাতে দেশের জনগণ ও কৃষকরা বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে সময় মতো পানি পায়।
1: কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হয়েছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে।
0: বিএনপির খাল খননে নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠনের পর তারা ইতিমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জেপি মর্গ্যান সহ বৈশ্বিক বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সামিটে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, জবাবদিহিতামূলক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরিতে বর্তমান সরকার কাজ করছে। অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সামিটে বক্তারা অভিযোগ করলে তিনি এ ধরনের কার্যক্রম বন্ধের আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোন একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তিনি বলেন, এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা এবং ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত এ পর্যন্ত যত কাজ করা হয়েছে সেগুলোকে প্রথমে ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেটাকে হাতে নিয়েই একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। আজ থেকে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে 31 মের যাত্রার টিকিট ছাড়া হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এ লক্ষ্যে গত 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে দেশে ভূমি সেবার চিত্র। হয়রানি আর দীর্ঘ সূত্রিতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে চলছে ভূমি সেবা মেলা 2026। মেলা এসে তাৎক্ষণিক ই নামজারি, খতিয়ান ও পর্চাসহ নানা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন সেবাগ্রহীতারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চিরচেনা সেই জটলা নেই, নেই দালালের দৌরত্ব। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ নিচ্ছেন ডিজিটাল ভূমি সেবা। দেশজুড়ে আয়োজিত ভূমি সেবা 2026 মেলার চিত্র এটি। একসময় যে খতিয়ান বা পর্চা তুলতে মাসের পর মাস সরকারি দপ্তরে ঘুরতে হতো, ডিজিটাল সেবার কল্যাণে তা এখন মিলছে মাত্র কয়েক মিনিটে। মেলায় এসে অনলাইনে ফি পরিশোধ করে তাৎক্ষণিক সেবা পাচ্ছেন গ্রাহকরা।
3: জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সেবা জানিয়ে আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি।
2: শুধু সেবা দেয়াই নয়, সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় রাখা হয়েছে বিশেষ লার্নিং জোন। কিভাবে ঘরে বসেই ই নামজারি বা হোল্ডিং ট্যাক্স দেয়া যায় তা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
4: আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি।
5: জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যোগ্যতা আছে, সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
2: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলায় সাধারণ মানুষের মাঝে নতুন এক বিশ্বাসের জন্ম নিয়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমির মালিকানা এখন অনেকটাই সুরক্ষিত ও সহজলভ্য। ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের ভীতি ও অসন্তোষ ছিল, এই মেলা তা অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে। তবে মেলায় এই সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া যেন বছর জুড়ে প্রতিটি ভূমি অফিসে বজায় থাকে, এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির সেন্টার ফর ফিউচার স্টাডিজের 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। তিনি গতকাল ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। আসন্ন ঈদ উল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রীবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ঈদ উল আজহায় কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল যুগে বাংলাদেশ বেতারে রূপান্তর ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন। এ সময় তিনি বলেন, শ্রোতাদের নিকট বেতারের চাহিদা এখনও আছে। বেতারকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, বেতারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরই তা ঠিক করতে হবে। সেমিনারে সভাপতির বক্তৃতায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ বলেন, বেতারকে বর্তমানে সম্পূর্ণরূপে নিউ মিডিয়ায় যাওয়া উচিত। নিউ মিডিয়ায় সম্প্রচার হলে বেতারের খরচ আরও কমবে এবং যুগোপযোগী সংবাদ ও অনুষ্ঠান শ্রোতাদের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রবন্ধে তিনি বাংলাদেশ বেতারের রূপান্তরের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমদ এবং বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান শাহনাজ বেগম।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে ফের আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ওয়াশিংটন আগামী কয়েকদিন তেহরানের পক্ষ থেকে সদুত্তর পাওয়ার জন্য অপেক্ষা করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি এখন শেষ সীমায় রয়েছে এবং দ্রুতই তা আরও খারাপ হতে পারে। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করার পায়তারা করছে। তিনি বলেন, ওয়াশিংটন গোপনে এমন কিছু করছে যা নতুন হামলার ইঙ্গিত দেয়। ইরানের বিপ্লবী বাহিনী আইএসজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। চীন ও রাশিয়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক ২০টি চুক্তি এবং বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। গতকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যেখানে মার্কিন সামরিক পদক্ষেপ ও ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়। শি জিনপিং বলেন, চীন ও রাশিয়ার আরও ন্যায়ভিত্তিক ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তাদের পারস্পরিক সম্পর্ক সত্যি একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে পাওয়ার অব সাইবেরিয়া টু গ্যাস পাইপলাইন প্রকল্পের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে ২-০তে সিরিজ জিতল বাংলাদেশ। এটি দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। গতকাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৩৫৮ রানে শেষ হয়ে গেলে টাইগারদের কাছে সিরিজ হেরে যায় সফরকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: ৪৩৭ রানের অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন লড়াই জমিয়ে তুলেছে, তখন ম্যাচটা ধীরে ধীরে বাংলাদেশের হাত ফসকে যাচ্ছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু সব হিসাব বদলে দিলেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া সাজিদ খানকে ফিরিয়ে প্রথম আঘাত হানলেন এই বাঁহাতি স্পিনার, আর সেটি যেন খুলে দেয় পাকিস্তানের পতনের দরজা। মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ে শেষ দিকের ব্যাটিং লাইন আপ। যে দল ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল, সেই দলটি সাজিদ ফেরার পর আর কোনো রানই তুলতে পারল না, ফলে বাংলাদেশ ম্যাচ জিতে যায় ৭৮ রানের ব্যবধানে। ঢাকার পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। এই জয়ে বিরল এক কীর্তিও গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের মাটিতেও এইটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুফল দ্রুতই র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। ২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। শুরুতে একদম তলানিতে ছিল কয়েক বছর, পরে ৯ নম্বরে হয় উত্তরণ, সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। ২০১৮ সালে প্রথমবার ৮ নম্বরে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ, তবে সেটি বেশিদিন টেকেনি। এদিকে দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পর এখন পুরো মনোযোগ তার টেস্ট ক্রিকেটে, আর ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেই পেলেন নতুন এক অর্জনের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬:৩৭ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। আনসার ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পদ্মাও তিস্তা ব্যারাজ প্রকল্পের কাজ শুরু করবে বিএনপি সরকার, গাজীপুরে সুধী সমাবেশে বললেন তারেক রহমান। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ থেকে ট্রেনে ফিরতে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সিলেটের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 FM। তো যারা শুনছেন তাদের সকালটা কেমন কাটছে, কিভাবে শুরু হয়েছে জানতে চাও আমার মন, আমাকে জানিয়ে দিতে পারেন। কিন্তু তার আগে বলে নেই যে আজকে আন্তর্জাতিক চা দিবস। আমাদের জাতীয় চা দিবস ছিল হচ্ছে 4 জুন, যেটাকে আন্তর্জাতিক দিনের সাথে মিলিয়ে, মানে আন্তর্জাতিক যেটা সেটা হচ্ছে 21 মে। তো এই আন্তর্জাতিকটার সাথে ডেটটাকে মিলিয়ে কিন্তু আমাদের এবার জাতীয় চা দিবস কিন্তু পালন করতে যাচ্ছি আজকে, মানে 21 মেতে। তো যারা চা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি একটু বিশেষও হতে পারে। কারণ হচ্ছে যারা চা পছন্দ করেন তাদের কিন্তু দিনের শুরুটা একদম চা দিয়েই হয়ে থাকে, এবং চায়ের সাথে সকালবেলা ঘুম ভাঙা থেকে শুরু করে বিকেলের আড্ডা পর্যন্ত কিন্তু আপনাদের চাটাই আপনাদের সঙ্গী হয়ে থাকে। এবং আমি দেখা মতে, মানে আমার দেখা মতে, জানা মতে অনেকেই আছেন যারা চা পছন্দ করেন তারা কিন্তু রাতে চা না খেয়ে ঘুমালে তাদের নাকি ঘুম আসে না, এমনও আমি কয়েকজনকে দেখেছি। তো তাদের জন্য আজকের দিনটা একটু স্পেশালও হতে পারে, তাই তো? যাই হোক, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা চা নিয়ে বসে পড়েন এবং শুনতে থাকেন ঢাকা FM 90.4। সুন্দর সুন্দর গান রেখেছি আপনাদের জন্য। যেটা করতে হবে আমাকে কিছু জানাতে চাইলে জানাতে পারেন 01841904904 এই নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে আমার সাথে যুক্ত হতে পারেন। তো জানিয়ে দিন এবং আমাকে আরেকটা জিনিস জানাতে পারেন, দিনে আপনারা কয় কাপ চা খান, ঠিক আছে? লিখতে থাকুন, পিঙ্কি ফিরছি একটু পর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

Welcome back, listeners. Apna shunsen Thaka FM 90.4. Pinky achi apnader sathe morning mic niye Thaka FM 90.4 e jeta bolechi. To ki obostha? Kemon lagche apnader ei shomoy ta? Karon একদম ঈদের আগ মুহূর্ত, কোরবানির ঈদের আগ মুহূর্ত, এবং এই সময়টা হয়তো বা ছেলেরা বেশিরভাগ ব্যস্ত হয়ে পড়েন হাটে যাওয়া নিয়ে। তাদের যে এক্সাইটমেন্ট এখন থেকে শুরু হয়ে যায়, যদিও লাস্টের দিকে আপনাদের অনেকেই হচ্ছে যে পশু কোরবানি দিবেন সেটা কিনেন, কিন্তু তার আগের এক্সাইটমেন্ট কিন্তু ছেলেদের অনেক বেশি হয়ে যায়। কেন জানি আমি জানি না, আমাকে অনেক মেয়েরাও আছে, বিশেষ করে পুরান ঢাকা মেয়েরাও কিন্তু হাটে যেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, আমি জানি না কেন। আছে আমার আশেপাশে মানুষ, মানে মেয়েরাও আছে যারা খুব এক্সাইটেড থাকে যে আমি আমার গরুটা দেখে পছন্দ করে কিনব, আমরা যে কোরবানি দিব যে পশুটা কিনব সে বাবার সাথে যায়, ভাইয়ের সাথে যায়। তো এই এক্সাইটমেন্টটা না কেন জানি আমার কাজ করে না, কেন মানে আপনাদের এত ভালো লাগে কেন বলেন তো, আমাকে একটু জানাবেন, ঠিক আছে। আর যেটা হবে যে পিঙ্কি তো আছি ঢাকা এফএম 90.4 এ, আপনাদের কেমন প্রিপারেশন, কি করছেন না করছেন সেটা আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরকে জানাতে চাচ্ছি ঢাকা এফএম 90.4 এ কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে অনেক অনেক বিশেষ বিশেষ আয়োজন থাকবে, সেগুলো শুনতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এবং যারা হচ্ছে কোনো প্ল্যান নেই, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, ঢাকা এফএম টিউন করে ফেলবেন এবং আমাদের যে বিশেষ আয়োজনগুলো আছে সেগুলো শুনতে থাকবেন। এবং আমাদের মজার মজার কিছু রিলসও কিন্তু আছে, সেগুলো সারপ্রাইজ থাকবে, সেগুলো দেখতে হলে facebook.com/ilovethakafm পেজে থাকবেন, সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের রিলসগুলো। এবং এর আগেরগুলো আছে, আপনারা যারা যারা হচ্ছে এখনো দেখেননি চলে যান ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে, সেখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই লাইক ফলো দিয়ে দেবেন, ওকে। আর এখন কথা না বাড়িয়ে চলে যায় আবার ওখানে ফিরবো, কিছুক্ষণ পর কোথাও যাচ্ছেন না।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে
5: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তাদের শুরু হয় চা দিয়ে, মানে যারা চা প্রেমিক আছেন তারা আসলে চা ছাড়া কিছুই বোঝেন না। কিন্তু চা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, তাই না? দুধ চা, লাল চা, তারপরে সবুজ চা মানে গ্রিন টি, মশলা চা, লেবু চা, তারপর আছে হার্বাল চা, হার্বাল টি চা যেটাই বলেন না কেন। হার্বাল চায়ের মধ্যে অনেক প্রকার আছে, তুলসী, পুদিনা, ক্যামোমাইল, ল্যাভেন্ডার, তারপর হচ্ছে হিবিস্কাস, তারপর হচ্ছে আর কি আছে এই মুহূর্তে আমার মানে এত এত মজার মজার চা আছে, এগুলোর উপকারিতা এত এত বেশি আসলে বলে শেষ করা যাবে না। আমরা কিন্তু মানে যারা চা লাভার তারা কিন্তু একটার মধ্যে আপনারা থাকেন, সেটা হচ্ছে দুধ চা। এবং দুধ চা সাথে চিনি, এই যে আপনাদের দুধ এবং চিনি মিক্স করে যে চাটা অনেকেই পছন্দ করেন, এবং এই যে দুধ চা ছাড়া মনে হয় না আপনাদের দিন শুরু হবে। আর এর মধ্যে অনেক আপুরা আছে, মানে বেশিরভাগ আপুরাই আছে যারা হচ্ছে গ্রিন টি পছন্দ করেন, সকালবেলা গ্রিন টি খেতে খুবই পছন্দ করেন। কারণ আমরা জানি যে গ্রিন টিটা অনেক স্বাস্থ্যকর, যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন থাকতে পছন্দ করেন তারা কিন্তু এই গ্রিন টিটা খেয়ে থাকেন। কারণ গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওজন কমাতে সাহায্য করে, ত্বক ভালো রাখতেও সাহায্য করে এবং শরীরকেও কিন্তু ডিটক্স করে, তাই না? কিন্তু তার পাশাপাশি কিন্তু অনেক হার্বাল চা আছে, যেটা বলছিলাম তুলসী, পুদিনা, ক্যামোমাইল, তার মধ্যে হচ্ছে ল্যাভেন্ডার। ক্যামোমাইল আর ল্যাভেন্ডারটা আপনারা কিন্তু অবশ্যই রাতে খেতে পারেন। ওই যেটা একটু আগেও বলছিলাম যে অনেকেই রাতে চা খাওয়া ছাড়া ঘুম আসে না, এমন সেটা কিন্তু দুধ চা হয়। কিন্তু আপনারা যদি রাতে ক্যামোমাইল চা অথবা ল্যাভেন্ডার চা আপনারা খেতে পছন্দ করেন বা খাননি, আমি বলবো আপনারা খাওয়া উচিত। কারণ হচ্ছে মাথাটাকে রিল্যাক্স করে ক্যামোমাইল এবং ঘুম আসতেও সাহায্য করে। এটা কিন্তু একদম হার্বাল টি, সো এটার কোনো ক্ষতি নেই, কোনো ক্যাফেইন নেই, এটা জাস্ট আপনার বডি, তারপর আপনার যে সারাদিনের যে ক্লান্তি আছে সেটা দূর করতে সাহায্য করবে। তো যারা পছন্দ করেন চা তো তারা একটু ভ্যারিয়েশন আনতে পারেন আপনাদের চায়ের খাওয়ার মধ্যে। যেহেতু আজকে আন্তর্জাতিক চা দিবস, যেটা আমি বলেছিলাম প্রথমেই, জাতীয় আন্তর্জাতিক দুটো মিক্স মিলিয়ে কিন্তু 21 মে আমরা হচ্ছে চা দিবসটা সেলিব্রেট করছি। এবং আপনারা আজকে একটা প্রিয়জনকে বা আপনার প্রিয় বন্ধুকে নিয়ে একটু চা খেয়ে আসতে পারেন, তাই না? একটা ট্রিট দিয়ে দেন না, সাথে পিঙ্কিকেও দিতে পারেন, ঢাকা এফএম 90.4 এ চলে আসতে পারেন, এবং যেটা করতে পারবো আমরা একসাথে বসে আড্ডা দিব, যেটা হতে পারে যে কোনো একটা শোতেও, তাই না? আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমি পিঙ্কি চলে যাই একটু গানে। আপনারাও থাকছেন আমার সাথে, কোথাও যাবেন না, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য রেখেছি। আর কিছু জানাতে চাইলে কিন্তু লিখে ফেলতে পারেন। হ্যাঁ, পিঙ্কি ফিরছে একটু পর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Agents United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Agents
1: United। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: কে?
3: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়।

মিস পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ। মর্নিং মাইক নিয়ে কি ভাবছেন আজকে পিঙ্কি আপু কি করছে? এটা আমি প্রতি বৃহস্পতিবারই বলি, পিঙ্কি আপু কিন্তু প্রতি বৃহস্পতিবারই থাকি আপনাদের সাথে, কারণ রাতে আপনাদের প্রাণপ্রিয় জানপ্রিয় তানহা আপু চলে আসছে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আজকে রাতেও সে থাকবে গুরু এহতেশামের সাথে সুন্দর একটা গল্প নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই টিউন করবেন, কারণ আজকের এপিসোডটা খুব স্পেশাল, একটা খুব স্পেশাল গেস্ট থাকছে। সেটা কে কি জানতে হলে কিন্তু আজকে ভালোবাসা বাংলাদেশ আপনাদেরকে শুনতে হবে রাত 11টায়, ঠিক আছে? আর পিঙ্কি তো আছি আপনাদের সাথে, সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাচ্ছেন, আর ঢাকা এফ এম 90.4 এ আছি। এবং যেটা একটু আগেও বলছিলাম যে একদম কি বলে কোরবানি ঈদের আগ মুহূর্ত আমরা আছি, আর হচ্ছে সব প্রিপারেশন, বাসায় যত কিছু বাজার সদাই লাগে, সব কিছু নিয়ে কিন্তু আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি, বিশেষ করে গরু ছাগলের যে হাটটা আছে। তো সেখানে আপনারা যে এছাড়া বাহিরে গরু ছাগলের হাটে যাওয়া, তারপরে গরু কিনা বা সবকিছুর বাহিরে কিন্তু অনেক কাজ থাকে, যেমন আপনারা স্পেশাল কিছু রান্না করার ব্যাপার থাকে, ঈদ উপলক্ষে সেই জিনিসগুলো আপনারা কিনে থাকেন, বিশেষ করে বাসায় যে মেয়েরা থাকে তাদের কথা বলছি, মা মেয়ে সবাই মিলে, ছেলেরা থাকে হচ্ছে হাটে ব্যস্ত, মেয়েরা মারা থাকে হচ্ছে বাসায় ব্যস্ত হয়ে, কারণ তাদের তো অবশ্যই রান্না মজা করতে হবে। প্রথম যে খাবারটা যে রান্নাটা হয় সেটার তো তুলনা হয় না, এটা হচ্ছে একটা আল্লাহর রহমত থাকে কোরবানি ঈদে। যাই হোক, কার কি প্ল্যান ঈদ উপলক্ষে আমি জানতে চাই, আমাকে জানান। আমি চলে যাই তাহলে এখন গানে, ফিরবো আবারও কিছুক্ষণ পর। কোথাও যাচ্ছে না, সাথে থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফএম 90.4।

0: IGS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IGS
1: United। গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4
1: সারাদেশে আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, সকালের এই সময়টাতে আছি এবং সময়টা কাটিয়ে কাটাচ্ছি আপনাদের সাথে, আর সুন্দর সুন্দর কথা বলছি, আড্ডা দিচ্ছি। আর যেটা বলবো যে মেয়েরা যারা আছেন তারা ঈদের আগে কি করেন, কোরবানি ঈদেও কি আপনারা শপিং করেন? নিশ্চয়ই যারা হচ্ছে কোরবানি, আসলে আমার কাছে মনে হয় ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি এবং ঈদ মানেই নতুন জামা। এবং ঈদে যেটা রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক, আমাদের আসলে সুন্দরভাবেই উদযাপন করা উচিত এবং নতুন একটা জামা পরে, সেটা হোক না কাজটা শেষ করে একদম রিল্যাক্স হয়ে যখন, আর সুন্দর সুন্দর কথা বলছি, আড্ডা দিচ্ছি। আর যেটা বলবো যে মেয়েরা যারা আছেন তারা ঈদের আগে কি করেন, কোরবানি ঈদেও কি আপনারা শপিং করেন? নিশ্চয়ই যারা হচ্ছে কোরবানি, আসলে আমার কাছে মনে হয় ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি এবং ঈদ মানেই নতুন জামা। এবং ঈদে যেটা রোজার ঈদ হোক বা কোরবানি ঈদ হোক, আমাদের আসলে সুন্দরভাবেই উদযাপন করা উচিত এবং নতুন একটা জামা পরে, সেটা হোক না কাজটা শেষ করে একদম রিল্যাক্স হয়ে যখন হচ্ছে কোথাও যাবেন, ঘুরতে যাবেন, যেটা হয়

পরে সুন্দর করে সেজে গুজে হচ্ছে যাওয়া উচিত। তো আমি বলবো কি, নিজের যখন আপনি নিজে সুন্দরভাবে সাজবেন, নিজে হচ্ছে জামা পরে রেডি হবেন ঈদের দিনটাতে, সুন্দর করে একটা ছবি তুলবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে সময়টা। কেন বলেন তো? কারণ হচ্ছে নিজেকে যখন দেখতে আপনার ভালো লাগবে তখন মনটাও ভালো থাকবে, এবং নিজে যখন সাজবেন অন্যের জন্য সাজবেন না, নিজের জন্যই সাজবেন, এবং নিজেকে তখন দেখবেন উফ কোনটাই ভালো হয়ে যাবে। সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে কষ্ট, যে কাজগুলো আপনারা করেছেন সেইগুলো থেকে কিন্তু একটু মনটাকেও শান্তি দিতে হবে। তেমনি ভাইয়াদের জন্য, ভাইয়ারা তো আছে, মানে ওরা আমার কাছে মনে হয় কি ঈদে, এই কোরবানি ঈদে ভাইয়ারা বেশি ব্যস্ত থাকে এবং ভাইয়ারাই বেশি কষ্ট করে একদম। আমি তো তাদেরকে বলি একদিনের কষাই, তো তারা একটু টায়ার্ড হয়ে যায়, কিন্তু তারপরেও বিকেল বেলা বন্ধুদের সাথে তো আড্ডা মিস করা একদমই যায় না, তাই না ভাইয়াদের? যারা কোন ভাইয়ারা শুনছেন এবং আপনারা কি আমার সাথে একমত কি না আমাকে একটু জানাবেন, ঠিক আছে? জানাতে হলে যেটা করতে হবে সেটা আর বলবো না, কারণ আপনারা সবাই যারা যারা ঢাকা এফএম 90.4 শুনেন তারা জানেন 01841904904 এই নাম্বারটিতে আমরা কিন্তু থাকি সব সময়। আর তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? ওকে, তো আর কথা না বাড়িয়ে চলে যাই, আবারও গানে ফিরবো শেষবারের মতো, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকুন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Regions United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে শুরে শুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

ছিলাম শেষবারের মতো, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে। জি হ্যাঁ, তো আমি এই পুরো শোটাতে আসলে কথা বলছিলাম, ঈদের কথা বলছিলাম, এবং যেহেতু ঈদের আগ মুহূর্ত সময়, এই সময়টাতে ঈদের সব কেনাকাটা যা যা আছে করে ফেলেন, কিন্তু এর মধ্যে যারা আছেন প্রবাসে, প্রবাসী যারা আছেন তারা কিন্তু দেশটাকে অনেক মিস করেন। তারা কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে, যে প্রিয়জন আছেন, তাদের সাথে আসলে আপনারা ঈদ উদযাপন করতে পারেন না, তাদের খুব মন খারাপ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ডিজিটাল যুগ, অনেক সহজেই কিন্তু আপনারা হয়তোবা ভিডিও কলে কথা বলতে পারছেন, দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা যে সাথে নেই বা আপনারা ওই যে দেখে শুনে কোরবানির জন্য গরুটা কিনতে পারছেন না, তারপরে সেই গরু মাংস রান্না করে খেতে পারছেন না, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অনেক মিস করেন, আমি সেটা জানি। তা কিন্তু তারপরে আমি বলবো যে সুন্দরভাবে আপনারা যেখানে যে যেখান থেকেই থাকেন না কেন, ঈদটা সুন্দরভাবে একটু উদযাপন করবেন। হয়তো বা সেটা দেশের বাহিরে হলেও একটু কম বেশি ভালো কিছু রান্না করে খাবেন, এবং রান্না করে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটু সময় কাটাবেন। একদিন আপনারা ভালো থাকবেন, মানে ভালোভাবে কাটাবেন, যেহেতু আমাদের দেশে হচ্ছে কোরবানির ঈদ, তো সেখানে হয়তো বা আপনারা ব্যস্ত থাকেন, কর্মব্যস্ততাই থাকেন, তারপরেও আমার মনে হয় যে এই দিনটাকে আপনারা সেখানেও সেলিব্রেট করতে পারেন, তাই না? আর ঢাকা এফএম 90.4 তো আপনাদের সাথে আছেই, ঈদের বিশেষ বিশেষ আয়োজনগুলোতে কিন্তু আপনারা আমাদের সাথে সঙ্গী হতে পারেন এবং শুনতে পারেন ঢাকা এফএম 90.4 এ, কারণ ঈদের যে বিশেষ অনুষ্ঠানগুলো আছে সেগুলো আপনারা শুনতে পাবেন। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমি তাহলে বিদায় নিতে যাচ্ছি। আশা করছি আপনাদের সময়টা ভালোভাবে কেটেছে, যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন, পিঙ্কি আবারও শনিবার চলে আসবো এবং রেট্রো রিলোডেড নিয়ে চলে আসবো, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে চলে আসবো, সেখানেও আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথেও থাকবেন। আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Tigers United
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Tigers United.
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ডিফেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
3: আছে।
1: কই?
3: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
3: পাবেন
1: কি?
3: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I
1: Gas United.
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড
1: বিফসে
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আই গ্যাস।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার মনে সুখ নাই?
2: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I guess United.
2: এক নেশন, এক স্টেশন.
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একদমই নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: সবার সাথে 90.4

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গানে সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আর জি রিদম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে, সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই আছেন। বন্ধুরা, নতুন একটা বৃহস্পতিবারে, সুন্দর একটা বিকেলে, সুন্দর একটা মুহূর্তে আবারও কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বরাবর 5টা বাজে আছে, কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে শুনতে পারেননি, শুনতে পারেননি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4, সবার জন্য কিন্তু চলে এসেছি বৃহস্পতিবার আপনাদের জন্য পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে, যেখানে কিনা আমাদের পুরো সপ্তাহ জুড়ে যত আপডেট আছে, যত মুভিজ আছে, যত সিনেমাজ আছে, যত নিউজ আছে, আমাদের পুরনো যে আড্ডাগুলো আছে সব বিষয়ে কিন্তু আমাদের গল্প হবে, সব বিষয়ে কিন্তু আমাদের আড্ডা হবে। তাছাড়া সুন্দর সুন্দর গান তো আছেই আমাদের প্লে লিস্ট জুড়ে আপনাদের জন্য। সো আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত থাকবেন আমার সাথে এবং উইকেন্ড বাজের সাথে আছি। অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। একদম শুরুর মুহূর্তে, একদম প্রথম দিকে আমি বলে দিতে চাই যে যারা আমাকে শুনছেন এখন, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841 904 904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM। ফেসবুক পোস্ট, ফেসবুক পেজে কিন্তু অলরেডি একটা পোস্ট চলে এসেছে, আমি আসার আগ মুহূর্তে কিন্তু একটা পোস্ট করে দিয়ে এসেছি। সো সবাই আমাদের কমেন্ট বক্সে যুক্ত হয়ে যাবেন, সবাই কমেন্ট করবেন, সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব। আর যারা আমাকে মূলত নাম্বারে টেক্সট করে থাকেন বা মেসেজ করে থাকেন তাদের আমি বলছি সবাই কাইন্ডলি এখন ফেসবুক পেজে চলে আসবেন এবং ফেসবুক পোস্টে কিন্তু আমাদের কমেন্ট করবেন। সো আমি সেখান থেকে হচ্ছে আমি সবার মেসেজ পড়ার চেষ্টা করব, সবার সাথে গল্প করব, সবার সাথে আড্ডা দিব। তো যাই হোক বন্ধুরা, আছি একদম 8টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক বিষয় নিয়ে কথা হবে, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, সুন্দর সুন্দর গান আছে সেগুলোও শুনব। তো এখন আমার যেটা মনে হয় যে এই সুন্দর বিকেলবেলাটা, এই সুন্দর মুহূর্তটা আমাদের সুন্দর একটা গান দিয়ে শুরু করা উচিত। দর্শক বন্ধুরা, এখন আমরা শ্রোতা বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে শাকের রেজার করা একটা গান, আকাশ হব। খুব সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন। খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই উইকেন্ড বাজের সাথে থাকবেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। I Gas United.
1: Act Nation, Act Station.
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: 90.4 FM।

লিসেনার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু সেই 5টা বাজেই চলে এসেছি আপনাদের সাথে এবং আছি কিন্তু সন্ধ্যা 8টা পর্যন্ত। আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে। মাত্র যারা আমাকে শুনছেন সবার উদ্দেশ্যে একটু ছোট করে বলে দিতে চাই, বন্ধুরা খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। রিদমের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01849049904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার একটা পোস্ট চলে এসেছে বন্ধুরা, অবশ্যই আমাদের পোস্টে কমেন্ট বক্সে চলে আসেন এবং সেখানে কমেন্ট করলে কিন্তু রিদম আপনাদের সাথে আড্ডায় মেতে উঠবে, আপনাদের সাথে গল্পে মেতে উঠবে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেছেন, মিস করেছেন ঢাকা এফএম 90.4, সব আপডেট নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গেলাম। আছি সন্ধ্যা 8টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আছি আপনাদের সাথে। আমাদের প্লেলিস্ট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছে, তো আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমরা এখন আরও একটা গানে চলে যাব, খুব জলদি চলে আসবো আবারও। আমি যদি একটু বলি, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, মানে এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে কিছু মেসেজ একটু দেখে যাই, তারপর আমরা গানে চলে যাব। আচ্ছা আমি প্রথমেই দেখতে পাচ্ছি, ভাইয়া কেমন আছো, তোমার সাথে যুক্ত হলাম লালমনিরহাট থেকে, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর আপনার ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আপনার নামটা একটু লিখে দিলে খুশি হতাম। তারপর কোথায় পিয়ারি রিদম চলে এসেছে, হ্যাঁ রিদম, পিয়ারি রিদম চলে এসেছে, কোনো সমস্যা নেই, আছি কিন্তু অনেকক্ষণ। তারপর দেখতে পাচ্ছি লিলিপুট কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, হাই ভাইয়া আমি লিলিপুট, কোথায় লিলিপুটের মেসেজই তো দেখতে পাচ্ছি না, এই যে চলে আসছি, দেখো দেখতে পাইছো, পাবা না তো কারণ আমি তো লিলিপুট। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, অবশ্যই বাই দ্য ওয়ে লিলিপুট অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য, আছি কিন্তু অনেকক্ষণ। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, জিনিয়া কিছু একটা লিখেছে। আচ্ছা জিনিয়া চা দিবসের শুভেচ্ছা জানিয়েছে, এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো আমরা অবশ্যই। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, জান্নাতুল হীরাও কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, হাই কেমন আছো, তোমার ভয়েজের কি খবর, এই তো আলহামদুলিল্লাহ গুড, আজকে মোটামুটি কাশি নেই, ঠান্ডা কাশি একবারে কমে গেছে, আছি আপনাদের সাথে গল্প হবে আড্ডা হবে। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাই বিগ ফ্যান, শরীফ ওকে থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি প্রিয়া আছেন আমাদের সাথে, লিখেছেন আই লাভ ইউ টু মাই ফ্রেন্ড। বন্ধুরা আছি আপনাদের সাথে, অনেক বিষয় নিয়ে কিন্তু গল্প হবে, আমাদের কিছু মজার মজার বিষয় কিন্তু আছে আপনাদের জন্য অপেক্ষা করছে, তো খুব জলদি ফিরে আসছি। এখন একটা গানে চলে যাব, এখন হচ্ছে আমরা আমাদের একটা আমার মানে পার্সোনালি আমার পছন্দের একজন সিঙ্গার আছেন বাহিরের, এমিনেম, এমিনেমের হোল দিনই গানটা শুনবো, সো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে এবং অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকবেন বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

listeners, this is RJ Rhythm back again. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এবং শেষ পর্যন্ত থাকবেন, অর্থাৎ আছে কিন্তু আপনাদের সাথে সন্ধ্যা 8টা পর্যন্ত। তো আশা করছি বন্ধুরা অবশ্যই সবাই যুক্ত থাকবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় দেখতে পাচ্ছি মোটামুটি সবার কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে, নাম্বারেও কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি যুক্ত হয়ে গেছেন আমার সাথে। যাই হোক বন্ধুরা, আমি আরো একবার একটু বলে দিতে যাই, পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন, পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে শুনতে পারেনি, থাকতে পারেনি ঢাকা FM 90.4 এর সাথে, সব মিলিয়ে সব আপডেট নিয়ে সব গল্প নিয়ে সব কল্পনা ঝল্পনা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এবং আছি কিন্তু 8টা পর্যন্ত অনেক অনেক গল্প নিয়ে, সুন্দর সুন্দর গান নিয়ে, সাথে থাকবে বেশ কিছু আপডেট। আচ্ছা আমি কিছু মেসেজ দেখে আসি, তারপর আপনাদের ছোট একটা আপডেট দিচ্ছি। কেমন আছো ভাইয়া? আমি শরীফা রংপুর থেকে। শরীফা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে ভাই, শরীর ভালো আছে, আবহাওয়াটা চা খাওয়ার জন্য বেস্ট টাইম। ভাই মোবাইলে বেশি টাকা নাই, এই দে বোনাসটা বিকাশে দিও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই নবাব, আমি চেষ্টা করবো। আচ্ছা চায়ের থেকে যেটা মনে পড়লো, যাক মেসেজের মাঝখানে আমি তাহলে আপডেটটা দিয়ে দিই। আমি গতকাল কিন্তু শেয়ার করেছিলাম একটা বিষয় যে আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশে কিন্তু চা দিবস, মানে যে একটা চায়ের যে একটা দিবস উদযাপন করা হয়, সেই দিবসে উদযাপন করা হতো কিন্তু হচ্ছে 4 জুন। বাট এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে চা দিবসটা উদযাপন করা হয় হচ্ছে 21 মে, অর্থাৎ 21 মে, মানে আজকের দিন আর কি। তো বন্ধুরা এই ঠিক একইভাবে মানে এই বছর থেকে বাংলাদেশও কিন্তু প্রতি বছর মানে প্রত্যেকটা দেশের মতো বা হচ্ছে আন্তর্জাতিকভাবে যেই দিবসটা পালন করা হয় সেই দিবসের মতো করেই 21 মে, অর্থাৎ 4 জুনের বদলে এখন থেকে কিন্তু 21 মে চা দিবস উদযাপন করার একটা প্ল্যান করা হয়েছে বা একটা সংবিধান কিন্তু চলে এসেছে আমাদের মাঝে। সো বেসিক্যালি বলা যায় যে আজকে কিন্তু চা দিবস। তো অবশ্যই যারা চা খেতে ভালোবাসেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন, এবং আজ সকালেও কিন্তু ছিলাম আপনাদের মাঝে এক কাপ চা অনুষ্ঠান নিয়ে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত রেডিও আমার 102.4 FM এ।

কিন্তু অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এক কাপ চা হাতে আমাকে শুনেছেন এবং চা দিবসের দিন সবাই চা নিয়ে যুক্ত হয়ে গেছিলেন আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে আছেন রিদম ভাই, তোমার হাসি অনেক সুন্দর। আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কি বলবো আর, আচ্ছা নামটা একটু লিখে দিলে খুশি হতাম। তারপর জিনিয়া কিন্তু আছে, জিনিয়া লিখেছে ও হ্যালো, পরের মেসেজটুকু কে পড়বে, আর যে পড়ো না আর উত্তর দাও। আচ্ছা জিনিয়া পড়ছি আমি, জিনিয়া লিখেছে দেখি বলো বলতে পারো কি না, আর যে 329626 আর, এটা কি হতে পারে আমি আসলে ঠিক বলতে পারলাম না, জিনিয়া একটু কষ্ট করে জানিয়ে দিবে প্লিজ, আমি আসলে না আসলে বুঝতে পারলাম না, যদি এটা আমি মনে হয় ধরতে পারছি বাট আবার মনে হচ্ছে ধরতে পারছি না। আচ্ছা যাই হোক একটু কষ্ট করে জানিয়ে দিবেন জিনিয়া। জান্নাতুল হীরা কিন্তু আছে এখন পর্যন্ত আমার সাথে, সাথে তোমাকে মালাই চায়ের দাওয়াত, অফিস শেষ করে চলে আসো, ঠিক আছে জান্নাতুল হীরা চলে আসছি খুব জলদি চিটাগাং, আপনার সাথে চা খাবো আড্ডা দিব গল্প করবো। যাই হোক বন্ধুরা আছি কিন্তু একদম সন্ধ্যা 8টা পর্যন্ত অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে আপনাদের সাথে, আরও একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আমাদের প্লেলিস্টে, যেই গানটা করেছে কানাই দাস বাউল, মন ছাড়া কি। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। তো আমার যেটা মনে হচ্ছে, এত কথা না বাড়িয়ে চলুন সোজা গানে চলে যাই বন্ধুরা।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। নতুন একটা ঘন্টায় আবারও কিন্তু সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাস। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে যুক্ত থাকতে পারেনি তাদের জন্যই কিন্তু রিদম চলে এসেছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার একটু স্বাগতম জানিয়ে দিতে চাই। খুব ইজিলি কিন্তু খুব আমার সাথে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakafm। আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক পোস্টে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমি কিছু মেসেজ কমেন্ট একটু দেখে আসি। প্রথমেই আছে অমৃত বোস দাদা আমাদের সাথে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকেল দাদা, আপনাকেও শুভ বিকেল, আমাদের হিরো আরজে রিদম। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি আপনাদের হিরো না, আপনারা হচ্ছেন প্রত্যেকটা পার্সন আমার কাছে হিরো অ্যান্ড হিরোইন। আচ্ছা, তারপর মোহাম্মদ আরিফুর রহমান আছেন, রিদম রিদম রিদম ভাইয়া, একটা মাথা নষ্ট নস্টালজিক গান ছাড়ো। আমি আরিফ লন্ডন থেকে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ লন্ডন থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য, আমাকে শোনার জন্য। আর রোকন যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া ফাহমিদা জান্নাত আছে আমার সাথে। ভাইয়া, কালকের মতো আজকেও যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মেসেজ দিব না, আপনার মন খারাপ আমাদের ভালো লাগে না। আমি হুমায়রা, হুমায়রা কোনো টেনশনের কোনো কারণ নেই। গতকাল একটু মনটা খারাপ ছিল, গতকাল মন খারাপের যে রিজনটা ছিল সেটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন আমার মন বেশ ভালো আছে। এবং সত্যি কথা বলতে গেলে আমার, আমি যদি এখন বলি যে আমার সামনেও কিন্তু আমার ভালো লাগার মতো ব্যাপারটা উপস্থিত আছে। সো আজকে আমি টোটালি একদম ফাঁকি আছি, আমি ফুল কি বলে এক্সাইটেড, কোনো সমস্যা নেই, জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে। তারপর তহিদুল ইসলাম কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ওহে বস, বনশ্রী থেকে শুনছি বস, কেমন আছেন বস? ভুলে গেলেন নাকি বস? কেমন দিলাম বস? হ্যাঁ, বসকে তো দিলেন একদম। অনেক অনেক ধন্যবাদ তহিদুল যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, কথা হবে। তারপর ওরে বাবারে, নাম্বারে তো দেখতে পাচ্ছি একদম মেসেজের একটা মেলা বয়ে গেছে। অবশ্যই কিন্তু সবার সাথে গল্প করব, সবার সাথে আড্ডা দিব। এর মাঝে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই লাস্ট এই উইকে, মানে আমাদের এই যে সপ্তাহটা শেষ হতে যাচ্ছে সেই সপ্তাহের একটা মুভি রিলেটেড যদি একটা নিউজ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে রমজান মাসে কিন্তু বা রোজার ঈদ জুড়ে কিন্তু আমাদের বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রিতে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের ডিরেক্টর যারা আছেন ভালো ভালো কিছু মুভি কিন্তু আমরা পেয়েছিলাম। আমি যদি একটু বলি, রকস্টার বলতে পারি, প্রেশার কুকার হতে পারে, সেটা বর্ণলতা এক্সপ্রেস হতে পারে, বেশ ভালো ভালো কিছু মুভিজ কিন্তু এসেছিল। এখন আমি যদি কোরবানির কথা বলি, কোরবানি ঈদও কিন্তু চলে এসেছে, আর সেই মুভিগুলোর মধ্যেই আপনি দুটো মুভি কিন্তু এখন খুবই হাতের কাছে পাচ্ছেন। দেখা গেছে অনেকে ব্যস্ততার কারণে হয়তো মুভি দেখা হয় না বা মুভি দেখতে পারেন না বা আপনার পছন্দের সিরিজটা দেখতে পারেন না, খুব ইজিলি কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন। কিভাবে পাবেন জানেন? 24 মে থেকে কিন্তু OTT প্ল্যাটফর্মে চলে আসছে বর্ণলতা এক্সপ্রেস। সো খুব ইজিলি কিন্তু এখন আপনার ঘরে বসে ফোনটা হাতে নিয়ে কিন্তু খুব ইজিলি কিন্তু মুভিটা দেখতে পারবেন। আর আরেকটা মুভি, আমাদের মেগা স্টার রক স্টার শাকিব খান, তার মুভি প্রিন্স, প্রিন্স মুভিটাও কিন্তু চলে আসছে টিভি প্ল্যাটফর্মে ঈদের দ্বিতীয় দিন, কোরবানির ঈদের দ্বিতীয় দিন কিন্তু দুপুর বেলা আপনারা পেয়ে যাবেন প্রিন্স মুভিটা চ্যানেল আইতে। সো আশা করছি অবশ্যই এই বিষয়গুলোতে একটু চোখখান খোলা রাখবেন। যারা মুভি দেখতে পছন্দ করেন, যারা মুভির সাথে আসলে সময়ের কারণে কানেক্টেড থাকতে পারে না, তাদের জন্যই হয়তো বা এত সুবিধা। তাছাড়া আরও কিছু বেশ সুন্দর সুন্দর মুভিজ অবশ্য আসছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো নিয়ে আমরা আড্ডা দিব। আসি তো আপনাদের সাথে 8টা পর্যন্ত। তো যাই হোক, চলুন আরও একটা গানে চলে যাই। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, খুব জলদি আবারও ফিরে আসবে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে শান্তানু মৈত্রের করা একটা গান, খাজা বাবা। আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে গানে চলে যাই, একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, উইকেন্ড বাজের সাথে, এবং অবশ্যই যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: গরমে নাজেহাল অবস্থা, আমার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello, listeners. This is RJ Rhythm back again with your weekend show, Weekend Buzz. Apnara shunchen apnader pochonder station, Dhaka FM 90.4. আমি আর জি রিদম, কিন্তু সেই পাঁচটা থেকে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে, আছি কিন্তু আটটা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আর জি রিদম। যাই হোক বন্ধুরা, গত তিন দিন অর্থাৎ মিড ডে ফিল্ডে কিন্তু আসলে ওভাবে কথা বলতে পারিনি, ওভাবে গল্প হয়নি, কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা কাশির একটা সমস্যা ছিল, যার কারণে হয়তো বা কথা হয়নি। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বেশ ভালো আছি, সো আজকে চলে এসেছি এবং আজকে কিন্তু আমরা অনেক অনেক গল্প করবো, অনেক অনেক আড্ডা দিব। বাই দ্য ওয়ে, খেলার খবর কি কেউ রাখছেন, বাংলাদেশের খেলার খবর? গতকাল কিন্তু আমি খেলার খবর নিয়ে আসলে আমরা গল্প করছিলাম যে আমাদের হচ্ছে এই যে বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যে খেলাটা ছিল, হ্যাঁ, ওইটা কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো একটা হোয়াইট ওয়াশ দিয়েছে বলা যায় পাকিস্তানকে। এর আগে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মাঠে একবার হচ্ছে পাকিস্তানকে ধুয়ে এসেছিল এবং এইবার কিন্তু হচ্ছে ঘরের মাটিতে পাকিস্তানকে কিন্তু হোয়াইট ওয়াশ করে কিন্তু একটা ইতিহাস গড়েছে বাংলাদেশ। আসলে বাংলাদেশের খেলা নিয়ে যে যাই বলুক না কেন, অনেকেই আছে বাংলাদেশের খেলা নিয়ে হয়তো বা একটু আপসেট থাকে, বা বাংলাদেশের আসলে এরকম একটা যে বাংলাদেশ সবসময় যেরকম পারফরমেন্স নিয়ে থাকে আর কি আমাদের সামনে, হয়তো বা আমরা অনেক সময় আপসেট থাকি, বাট টাইগারে কিন্তু আসলে ভালোই খেলছে। পাকিস্তানকে টেস্টে এই যে হোয়াইট ওয়াশে হারালো বাংলাদেশ বা হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, সিলেট টেস্টের পঞ্চম দিনে 78 রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছিল কিন্তু এই টাইগাররা। এতে করে দুই ম্যাচে টেস্ট সিরিজ জিতেছে 2-0 ব্যবধানে। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল কিন্তু বাংলাদেশ। এর আগে পাকিস্তানের মাটিতে তাদের ধলবোলাই করেছিল টাইগাররা, বাট আনফর্চুনেটলি এবার বাংলাদেশ নিজ মাটিতেই কিন্তু পেরেছে। হ্যাঁ, বাংলাদেশ আসলেই খুব কিউট একটা জাতি, তারা সব দিক দিয়েই পারে, শুধু হচ্ছে চেষ্টাটা করে না আর কি, আমরা হয়তো বা চেষ্টার একটা কমতি রেখে দিই নিজেদের মধ্যে। যাই হোক বন্ধুরা, অনেকেই কিন্তু যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আছি কিন্তু আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত, আরও কিছু বিষয় নিয়ে গল্প করার আছে, অনেকেই যুক্ত আছেন, সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব। এখন আমরা একটা যেটা করবো এখন হচ্ছে আমরা আজানের বিরতিতে চলে যাবো, আমাদের কিন্তু মাগরিবের আজানের সময় হয়েছে। তো বন্ধুরা, মাগরিবের আজানে চলে যাচ্ছি, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন উইকেন্ড বাজের সাথে এবং যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। তাছাড়া আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিরিদম কিন্তু আছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে, সেই বিকাল 5টা থেকে কিন্তু আছি আপনাদের সাথে। এবং যদিও দেখতে দেখতে আমরা কিন্তু দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আছি কিন্তু 8টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আমি একটু দেখে আসি আমার সাথে এখন কে কে আছে। কোথায় তোমার হাসি আমার এত ভালো লাগে কেন? আচ্ছা, আমার হাসি এত ভালো লাগে কেন এটার তো কোনো অ্যান্সার দিতে পারছি না, বাট হাসি ভালো লাগে কেন এই ব্যাপারটা যদি যদি আপনি যদি এই উত্তরটা জানতে পারেন অবশ্যই আমাকেও একটু জানাবেন যে আমার হাসিটা আসলে কেন ভালো লাগে এত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাই, হ্যালো হ্যালো। তারপর দেখতে পাচ্ছি কোথায় কোথায় কোথায় ভাইয়া, আগের মেসেজটা কাইন্ডলি পড়বেন। আচ্ছা ঠিক আছে, পড়বো, অবশ্যই পড়বো। ভাইয়া, খুব ভালো লাগলো আপনার সাথে থাকতে পেয়ে, আমি চাই একটা ভালোবাসার কথা হয়ে যাক জেমি। আচ্ছা, ভালোবাসার কথা, ভালোবাসার কথা, ভালোবাসার কথা, ভালোবাসা, উইকেন্ড বাজে ভালোবাসা নিয়ে কথা বলবো। ভালোবাসা আই থিঙ্ক এটা একটা ব্লেসিং। সো ভালোবাসা আসলে সবার ভাগ্যে হয় না, সবার কপালে জোটেও না, আর অনেকে আছে কপালে জোটে, ভাগ্যে আছে রাখতে পারে না, ব্যাপারটা অনেকটা এরকম। আর অনেকে আছে যে চাইলেও পায় না। আর ভালোবাসার মর্মটা অনেকেই বুঝে না, ভালোবাসার জিনিসটাকে আগলে রাখতে হয় সেটাও অনেকে জানে না। আর ভালোবাসা নিয়ে যদি কোনো ডেফিনেশন দিতে চাই, ভালোবাসার আসলে কোনো ডেফিনেশন হয় না এটা আমি মনে করি। বাকিটা আসলে বলতে পারলাম না সঠিক যে ভালোবাসার কি কোনো ডেফিনেশন আছে কি না, ভালোবাসা কখন কিভাবে চলে আসবে এটা আপনি কখনো আইডিয়া করতে পারবেন না, কখন কার উপর চলে আসবে সেটাও আইডিয়া করতে পারবেন না। এটা টোটালি একটা ফিলিংস, এটা টোটালি একটা অনুভূতি। আর এই তো, যাই হোক, ভালোবাসা সবার জীবনে আসুক, সবার লাইফই ভালোবাসা থাকুক, সবাই ভালোবাসা বুঝুক, সবার ভিতরেই ভালোবাসা বোঝানোর মতো সেই ক্ষমতাটা থাকুক, এই একটা হোপ আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি, হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি তানজিল আছি আপনাদের সাথে, উইকেন্ড বাজে অনেক আড্ডা হবে, কিন্তু ফোনে টাকা নাই তাই মেসেজ দিতে পারবো না, তবে শুনবো শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ তানজিলা আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তানজিলা কিন্তু সবসময় আমার সাথে যুক্ত হয়ে যায় বরাবরের মতো নারায়ণগঞ্জ থেকে, এবং আজকেও কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইশরাত, আপনাকে অনেক মিস করেছিলাম, আমি আপনার নতুন লিসেনার। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইশরাত, আমাকে শোনার জন্য, আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি এখন থেকে রেগুলার আমাদের কথা হবে, রেগুলার আমাদের আড্ডা হবে। লালমনির হাট থেকে আমার সাথে আছে, নামটা, নামের বানানটা, এটা কি সুমাইয়া হবে কিনা বা কিছু, ও প্রাপ্তি, প্রাপ্তি, ও সরি সরি সরি, লালমনির হাট থেকে প্রাপ্তি আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। হাই রিদম ভাই, হ্যালো। ঝালমুড়ি খাচ্ছি আর তোমায় শুনছি। আচ্ছা ভালো লাগছে, আমি ঝালমুড়ি খেতে অনেক লাইক করি। মনি ফ্রম সিলেট, বাই দ্য ওয়ে মনি, আমিও কিন্তু এতক্ষণ ঝালমুড়ি খাচ্ছিলাম, আমি এই যে ঝালমুড়ি টালমুড়ি খেয়েই কিন্তু আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। আচ্ছা, আহারে কি হাসি, আজকের গানগুলো এত মিষ্টি মিষ্টি লাগছে কেন, ভালো লাগছে গানগুলো। আফরিন, আফরিন, আপনি ইদানিং আমাকে, মানে আমি আফরিনকে সত্যি কথা বলতে একটু একটু ভয় পেতাম, কজ আফরিন হচ্ছে আমাকে যেভাবে ধুয়ে দিত, মানে সবসময় পচা ভূত টচা ভূত বলে, বাট আফরিনকে ইদানিং আবার দেখছি যে না, সে একটু সফট হয়ে আছেন, বাকিটা আসলে ঠিক বলতে পারছি না এটা রিজনটা কি। তারপর থ্যাংক ইউ ভাইয়া আমার মেসেজ পড়ার জন্য, মোস্ট ওয়েলকাম। হ্যালো ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ধুর, মেসেজ পড়েন না কেন, এই যে মেসেজ পড়ছি তো, আছি তো আমি আপনাদের সাথে। তারপর জিনিয়া আছে আমার সাথে, জিনিয়া লিখেছে, আমার বান্ধবী তোমাকে মেসেজ দিয়ে আমাকে বলে যে আমার মেসেজ পড়লে বলিস তো, কারণ সে আমি সে জানে আমি সবসময় যুক্ত থাকি, তাই বলো তো তুমি কি ভাবছো। কিছুই ভাবছি না, বাই দ্য ওয়ে জিনিয়া, জানিয়ে দিন আপনার ফ্রেন্ডকে আমি মেসেজ পড়ছি, সে যদি যুক্ত থাকে আমার সাথে তাকেও হ্যালো হাই। একটা গানে চলে যাব, যেহেতু ভালোবাসা নিয়ে কথা বলছিলাম, ভালোবাসার একটা গানই শুনি আসি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার করা একটা গান, অঙ্কন আর আফরিনের করা একটা গান, লং ডিস্টেন্স লাভ, যদি বিরহ থাকে আমিও থাকি।
আশা করছি গানটা সবার ভালো লাগবে। গান শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এত কথা না বেরিয়ে চলুন, সোজা গানে চলে যাই।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম, বাহ, এই আমাদের পাঞ্চুয়াল।
2: টাইম চেক, এখন সময় সন্ধ্যা 7টা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So listeners, RJ Rhythm here back again with your favorite show Weekend Buzz. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টা চলে এসেছি। শেষ ঘন্টা শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু RJ Rhythm। বিকাল 5টা থেকেই ছিলাম এবং আসলে দেখতে দেখতে সময়টা চলে গেল। ভালো সময়গুলো যে কখন কোন দিক দিয়ে চলে যায় ব্যাপারটা আসলে বোঝাটা কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ একটা বিষয়। বাই দ্য ওয়ে, অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে গল্প করবো আমরা, অনেক অনেক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করছিলাম, যে আমরা কিছু মুভির বিষয়ে গল্প করেছি, তারপর হচ্ছে বাংলাদেশের খেলার বিষয়ে কিন্তু আমরা গল্প করলাম, তারপর হচ্ছে চা দিবসের বিষয়টা নিয়ে গল্প করলাম। এরকমই আরও ইন্টারেস্টিং কিছু বিষয় কিন্তু আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য। তো আশা করছি সবাই অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত। আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আছে আমার সাথে। রিদম ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বান্ধবীর বিয়ে হয়ে গেল, বাচ্চাও হয়ে যাচ্ছে, আর আমি এখন এনআইডি কার্ড পাই নাই। কি রাগ করলা? না না, রাগ করি নাই। ও ভালো ছিল এটা, এই রিদম রিদম রিদম, একটা মাথা নষ্ট গান ছাড়ো না। হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি, অবশ্যই ছাড়ছি, বাট মাথাটা নষ্ট হয়ে গেলে তো আরেক সমস্যা। ও দেখতে পাচ্ছি মীর নিশু, সে মেসেজ ডিলিট করে দিয়েছে। আশা করছি আরও একবার মেসেজটা একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন, আপনার মেসেজের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম, আমি সামিয়া, কেমন আছেন? আপনি যদি সামিয়া হন তাহলে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। না ভাই দেবাই, এমনি দুষ্টাই আমি করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন? আমরা সিলেট থেকে নাদিয়া আন সালমা যুক্ত হয়ে গেলাম আপনার সাথে। নাদিয়া আন সালমা, অনেকদিন পর কথা হচ্ছে, আশা করছি ভালো আছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা? কোথায় কোথায়, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্লে লিস্টের সংগুলো খুব সুইট আপনার মতো, ওয়াও তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ আমাকে সুইট বলার জন্য, গান কেনা। যাই হোক, ফেসবুকে কিন্তু অনেকে যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নাম্বারেও দেখতে পাচ্ছি তমা যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আচ্ছা এটা কোন তমা? আমার সাথে তো আবার অনেক তমা কিন্তু থাকে। SMS পড়েন না কেন? এই যে SMS পড়ছি তমা, এই যে SMS পড়ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, থ্যাংক ইউ কিসের জন্য? আচ্ছা হ্যালো ভাইয়া, কেমন আছো? শারমিন ফ্রম রংপুর। শারমিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হুমায়ুন আছেন আমার সাথে দেখতে পাচ্ছি, সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি রুবাইয়া রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। আই এম ফ্রম রংপুর, আইহাম যুক্ত হয়ে গেছে। হাই ভাইয়া কেমন আছো? তোমাকে শুনতে অনেক ভালো লাগে। আমি মিম, চট্টগ্রাম থেকে। মিম অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবসময় আমার সাথে যুক্ত থাকবেন এবং আমাকে শুনবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কেউ একজন, যিনি কিনা লিখেছেন হাই, আপনাকে হ্যালো, আপনার নামটা লিখে দিলে ভালো হতো। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিদম ভাইয়া তুমি কি BTS কি চিনো? হ্যাঁ BTS কি চিনি, অবশ্যই চিনি। আমি কিন্তু BTS আর্মি, আমি রোদেশি ফ্রম রংপুর, লর্ডস অফ লাভ। থ্যাংক ইউ BTS আর্মিরা কই গেলা? বাই দ্য ওয়ে রোদেশি কিন্তু চলে এসেছে একজন BTS আর্মি। সো BTS আর্মি যদি আর কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমাকে জানাবেন, কমেন্ট সেকশনেও জানাতে পারেন। আর BTS কে চিনি বলতে, হ্যাঁ অবশ্যই, একটা পপ ব্যান্ড, ভালোই, তারা ভালো গান টান করে, এর বেশি তেমন একটা চিনি না। এই তো ভাইয়া তোমার ভয়েসটা বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাই ভাইয়া ভালো আছেন? আমি তিথি রংপুর থেকে শুনছি। তিথি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তিথি সরি, ভুলে তিথি বলে ফেলেছিলাম। ভাইয়া পাল পাল গানটি বুঝি না, এই এসব ছেক খাওয়া গান আপনারা কেন শুনতে চান? তোমার হাসি কেন ভালো লাগে এটা আমিও জানি না। হ্যাঁ এটা আমিও জানি না, আমার হাসি আসলে মানে সবাই কেন এত পছন্দ করে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যেমন আমার হাসিটা আসলে খুবই ভয়ানক বা ভয়ঙ্কর, বাট আপনারা সবাই খুব পছন্দ করেন। যাক একটা হইলেই হলো, সমস্যা নেই, সবসময় হাসি, আশা করছি সবসময় হাসবো আর আপনারা হাসি পছন্দ করবেন, ভালোবাসবেন। এই তো একটা গানে চলে যাই বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আলী শেট্টি আর হচ্ছে সাহাগিলের করা একটা গান, পাসুরি। খুব সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যেহেতু শেষ ঘন্টায় আছি, আমরা আরও কিছু বিষয় নিয়ে আড্ডা দিব, তারপর হয়তো আজকের মতো এই ঘন্টা শেষে আমাকে বিদায় জানাতে হবে। তো চলুন এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাই, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন বন্ধুরা।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আপনি শুনছেন ঢাকা FM 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bender Gun Shudun. Ben Bissett.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের উইকেন্ড শো উইকেন্ড বাজ নিয়ে। সেই বিকাল 5টা থেকেই ছিলাম, আশা করছি সবার এই বিকালটা বা এই যে সন্ধ্যার এই মুহূর্তটা সবার ভালো কেটেছে। এবং মোটামুটি আজকে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করেছি, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, আড্ডা দিয়েছি। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন, এবং আমাদের প্লে লিস্ট জুড়ে যে সুন্দর সুন্দর গানগুলো বাজছিল আশা করছি সবার গানগুলো পছন্দ হয়েছে। আমি কিছু মেসেজ একটু দেখে আসবো কে কে আছেন আমার সাথে। হ্যালো ভাইয়া, পাল পাল গানটি থাকলে প্লে করবেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। হাই, আমি নাবিল রংপুর থেকে, 25 তারিখ আমার জন্মদিন। ওকে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে নাবিল, আর 25 তারিখ আশা করছি ইনশাল্লাহ কথা হবে আপনার সাথে। হাসি পেল কথাটা শুনে, ঠান্ডা আছি হবে মনে হয়। আর খাজা বাবা গানটা শুনে বন্ধুদের কথা মনে পড়ে গেল, টেবিলকে ঢোল তবলা বানিয়ে গান ধরতো, আর একটু পরে স্যার এসে গানের 12টা বাজাতো। অনেক কাজ করলাম, এখন একটু শান্তিতে শুনি উইকেন্ড বাজ। আফরিন আফরিন, অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও যুক্ত থাকার জন্য। এবং হ্যাঁ, শান্ত হয়ে গেছেন সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আর কি। কেমন আছেন আপনি আর আপনার বাড়ির সবাই? জানেন, যখন আপনাকে প্রথম শুনলাম মনে হলো যেন এমন কাউকে পেলাম যাকে বন্ধু ভাবতে পারি। আচ্ছা, আমি কি আপনাকে বন্ধু বলে ডাকতে পারি? যদি বলেন তো আপনার সাথে অনেক কথা শেয়ার করতে পারি, আর যদি না বলেন তাহলে বলবো না। না, অবশ্যই আমি আছি এখানে আপনাদের কথা শোনার জন্য, আপনাদের বন্ধু হিসেবেই। সো নির্দ্বিধায় কিন্তু যে কোনো কথা বলতে পারেন, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, যুক্ত থাকতে পারে। থ্যাংকস, থ্যাংকস ঢাকা এফ এম 90.4। ফারুক, ফারুক মোস্ট ওয়েলকাম ভাই। এফ এম এর পূর্ণ রূপ কি? বিক্রম রংপুর থেকে। আচ্ছা, এফ এম এর পূর্ণ রূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলার, আশা করছি বিস্তারিত আরেকটু জেনে নেবেন বা হচ্ছে গুগল করলে বাকিটা পেয়ে যাবেন। মেসেজ পড়েন না কেন? এই যে মেসেজ পড়ছি। রিদম ভাইয়া কেমন আছেন? আমি রাফিয়া রংপুর থেকে, আলহামদুলিল্লাহ রাফিয়া বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হাই ভাইয়া, কেমন আছো? তোমাকে তোমাকে শো কোন কোন দিন আসে? আমি মিম চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমার শো নিয়ে যদি বলি তাহলে আমার শো হচ্ছে প্রত্যেক সোম থেকে বুধবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পেয়ে যাবেন। মিড ডে ফেজ নিয়ে থাকি, বৃহস্পতিবার চলে আসি বিকাল 5টা বাজে উইকেন্ড বাজ নিয়ে, যেটাই যে আজকে শুনছেন। তাছাড়া আমাকে রেডিও আমার 102.4 এফএমও কিন্তু পেয়ে যাবেন, যেখানে আমি প্রতিদিন সকালবেলা থাকি 8টা থেকে 11টা পর্যন্ত এক কাপ চা নিয়ে। সো সকালের টাইমটাতে যারা একটু গল্প করতে চান বা একটু আড্ডা দিতে চান, অবশ্যই 8টা থেকে 11টা পর্যন্ত রেডিও আমার 102.4 এফএম টিউন করে ফেলতে পারেন, খুব সহজেই সেখানে আমাকে পেয়ে যাবেন, এবং সেখানেও কিন্তু আমরা গল্প করতে পারবো, সেখানেও কিন্তু আমরা আড্ডা দিব। আচ্ছা, খুশবু আছে রংপুর থেকে, অনেকদিন পর পেলাম খুশবুকে। আচ্ছা, খুশবু লিখেছে অনেকদিন পর, বলছি কি মজার খবর, আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছে আমার জানো। ভাই আজকে কি হয়েছে? চাচাদের গরু হাটে নিয়ে যাওয়ার সময় লাল শার্ট পরা একটা গাড়িওয়ালা তার পিছন পেছন গরুটি দৌড়। আচ্ছা, এক পর্যায়ে গরু পুকুরে পড়ে যায় এবং চাচার ফোনটি পানিতে পড়ে, গরুটা আবার বাসায় ফিরে। যাক, গরুটা বাসায় ফিরতে পেরেছে, এটাই বেশ, এটাই অনেক কিছু। আসলে কোরবানির সময় এই সিকোয়েন্সটা কিন্তু খুবই কমন হয়ে যায়, মানে চারিদিকে দেখা যায় গরুর হুড়হুড়ির যে একটা ব্যাপার বা হচ্ছে গরুর দৌড়ানোর যে একটা বিষয়। তুমি চাও বা না চাও, আমি কিন্তু পরকালেও তোমার পিছু নিব। তমা, তমা এত দেরি করে আসলেন কেন? সেই বিকাল 5টা বাজে চলে এলাম, আপনি আসলেন মাত্র, এটা তো ঠিক হলো না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। একটা গানে চলে যাবো একদম বিদায় মুহূর্তে, আবারও আসছি যদিও যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা একটা গান শুনবো, খামোখাই ভালোবাসি, কনার করা একটা গান, বেশ সুন্দর একটা গান। তো গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও আসছি আপনাদের মাঝে, এসে হয়তো বা বিদায় মুহূর্তে বিদায় নিয়ে যাবো আর কি। তা তো কথা না বাড়িয়ে চলুন সোজা আমরা এখন গানে চলে যাই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello listeners, this is RJ Rhythm here with your favorite show Weekend Buzz. আশা করছি বন্ধুরা সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আপনারা আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আজ একদম শেষ পর্যায়ে চলে এলাম Weekend Buzz-এর। অনেক বিষয় নিয়ে কিন্তু আজ আমরা গল্প করেছি, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আড্ডা দিয়েছি, সুন্দর সুন্দর গান শুনেছি, আপনাদের কমেন্ট পড়েছি। আশা করছি আজকের এই বিকালটা, এই সুন্দর সন্ধ্যাটা সবার ভালো কেটেছে। চেষ্টা করেছি মোটামুটি সবাইকে একটা ভালো সন্ধ্যা উপহার দেওয়ার জন্য বা ভালো বিকেল উপহার দেওয়ার জন্য। যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা মাত্র আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, যদিও একদম শেষ পর্যায়ে বিদায় মুহূর্তে চলে এসেছি। যাওয়ার আগে আমি একটু দেখে যাব, আর কিছু মেসেজ কিন্তু এখনো পাচ্ছি আমি। এই রিদম ভাইয়া কেমন আছো, তোমার নামের বানানটা কি ঠিক আছে? আমি লালমনির হাট থেকে তাসলিমা রিদম। হ্যাঁ ঠিক আছে তাসলিমা ভাই, আমাকে কি মনে আছে নাকি ভুলে গেছো? বোরকা কিনতে মার্কেটে গিয়েছিলাম, এই জন্য দেরিতে জয়েন হলাম। SMS-টা পড়বা কিন্তু? হ্যাঁ পড়লাম তাসলিমা, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি বিয়ে করেছো? না আমি এখনো বিয়ে করিনি। শারমিন আক্তার আছেন, আমাকে চা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ভাই আপনার শো কোন কোন দিন থাকে একটু বলবেন? আচ্ছা আমার শো আমি একটু আগেও বলেছি যে প্রতি সোম থেকে বুধবার আমাকে পেয়ে যাবেন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত অন ঢাকা FM 90.4, যেখানে আমি মিড ডে ফ্রিজ নিয়ে থাকি। বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত পেয়ে যাবেন আমাকে উইকেন্ড বাস সহ। আর তাছাড়া আমাকে কিন্তু আরও একটা স্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন, রেডিও আম্বার 102.4 FM, সেখানে আমি প্রতিদিন সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত কিন্তু এক কাপ চা নিয়ে থাকি আপনাদের সাথে গল্প করার জন্য, সকালের মুহূর্তটাকে একটু রাঙিয়ে তোলার জন্য। তো অবশ্যই যারা শুনতে চান চলে আসতে পারেন। নবাব আছেন আমাদের সাথে, ভাই আমুর ব্যাগ থেকে 20 টাকা মেরে তোমাকে মেসেজ দিলাম, এখন বন্ধুরা মিলে চা খাইতে যাবো, তোমার দাওয়াত রইল আসো। আর ভাই কোরবানির হাট কিন্তু জমে উঠেছে এখানে, ওখানের খবর কি নবাব? হ্যাঁ এখানেও মোটামুটি বেশ জমে উঠেছে, আমি গতকাল দেখেছিলাম যে আমাদের এখানে যেটা বসে তিব্বত মোড়ে যে একটা হাট বসে, বেশ জমজমাট হয়ে উঠেছে, ভালো গরু ঢুকছে কিন্তু। দেখি হয়তো আজ রাতে যদি পারি, সম্ভব হয় তাহলে হয়তো একটু যাবো আর কি। হ্যালো রিদম ভাই তুমি কেমন আছো? আমি রায়ান রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রায়ান যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। তারপর জান্না জিও কি জান্না জিসা রংপুর থেকে, ওয়াও নামটা বেশ সুন্দর, প্রথমে আপনাকে SMS দিলাম, অনেকদিন থেকে আপনাকে শুনি, অনেক অনেক ধন্যবাদ জিসা আমার সাথে, আমাকে শোনার জন্য, আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আরে আমি তমা নই, আমি রিদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে রিদম ভাইয়া, এখন থেকে আমি রেগুলার তোমার সাথে অ্যাড হব। এখন তো কোথায় রিদম ভাই, এখন থেকে আমি রেগুলার তোমার সাথে অ্যাড হবো, এখন তো স্কুল অফ, খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে, খুব মজা হবে, SSC পরীক্ষা শেষ, এখন সবার সাথে আড্ডা হবে, জমিয়ে আড্ডা দিব, জমিয়ে গল্প করবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে উইকেন্ড বাজ অনুষ্ঠানের, আজকের মধ্যে এখানেই বিদায় জানাতে হচ্ছে সবাইকে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন একটা দিনে নতুন একটা সময় হয়তো বা চলে আসবো ঢাকা FM 90.4-এ। তাছাড়া শনিবার সকালবেলায় আমাকে পেয়ে যাচ্ছেন রেডিও আম্বার 102.4 FM-এ, এক কাপ চা নিয়ে হাজির হয়ে যাবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আবারও কথা হবে। বিদায় মুহূর্তে আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অনেক কিছু অ্যালবামের শুভর করা একটা গান, মন পাগলা, বেশ সুন্দর একটা গান। গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই ঢাকা FM 90.4-এর সাথেই থাকবেন।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

90.4 FM. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশনের গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফিরতি যাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন লিগে ফ্রাইবুর্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, স্কুল ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা হবে। আজ রাজধানীতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রামিসা হত্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ সব ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে।
2: দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রে আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।
0: সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার সারা দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ও সুরক্ষার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সবকিছু করছে। তিনি বলেন, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান সহ যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টরমুখী করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমেদকে এই নির্দেশ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আইন

0: যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী বলেন,
1: আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। তামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি।
0: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ধর্ষণের নিন্দা জানিয়ে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টে তিনি ধর্ষণকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। পোস্টে এলজিআরডি মন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। তিনি পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন সহ প্রতিটি নাগরিককে এগিয়ে আসার এবং ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করার উপরও গুরুত্ব আরোপ করে সকলকে পরিবর্তনের এই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান। রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন। আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ সময় তিনি সরকার রামিসার পরিবারের পাশে রয়েছে বলে জানান। হামের প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গুর মতো হামও এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অতীতে হাম থাকলেও বর্তমান সময়ে এর ভয়াবহতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতিমধ্যে গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে সারা কুক মন্ত্রীকে যুক্তরাজ্যের গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য অফিস অব কমিউনিকেশনস অফকমের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে কাজে লাগানো যেতে পারে। যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে জহিরুদ্দিন স্বপনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলিও আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দেশের জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বৈঠকে উল্লেখ করা হয়, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ দেওয়া হয়েছিল তার অনেক বিষয়ই কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে।

0: হচ্ছে। পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর মতামত ও পরামর্শ প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। কমিশনের সদস্যরা বিশেষভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার ও কার্যকর বাস্তবায়নের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর অনুরোধ জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী কমিশনের সদস্যদের জানান, সরকার পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। আজ থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের 31 মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। রেলওয়ে জানিয়েছে, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা একবারে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন, তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে। রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী 22 মে বিক্রি করা হবে 1 জুনের টিকিট, 23 মে পাওয়া যাবে 2 জুনের টিকিট, 24 মে মিলবে 3 জুনের টিকিট এবং 25 মে বিক্রি হবে 4 জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। এর আগে গত 13 মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন 23 মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে 14 মে, 24 মে, 15 মে, 25 মে, 16 মে, 26 মে এবং 27 মে এবং 17 মে, 27 মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এদিকে ঈদ উপলক্ষে কেনার টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল, বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগর জুড়ে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম ও নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আসন্ন পবিত্র ঈদ উল আজহা ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঈদকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতা, সাম্প্রদায়িক উস্কানি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তিনি বলেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
3: আসন্ন ঈদ উল আজহা, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
2: ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
3: অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
2: ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালিয়াত চক্র ঠেকাতে ডিবি সহ থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে ক্যানভা K12 এডুকেশন এর গ্লোবাল লিড অ্যান্ডি শর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম 2026 এর সাইড লাইনে গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ টু সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যানভা কর্মকর্তারা ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, শ্রেণীকক্ষে সম্পৃক্ততা বাড়ানো ও ভিজুয়াল যোগাযোগ উন্নত করার মাধ্যমে ক্যানভার শিক্ষা সেবা কিভাবে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বমানের উপযোগী করে তুলতে সহায়তা করতে পারে সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সৃজনশীল, প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, রাজনৈতিক ও পদ্ধতিগত কারণে দেশের কৃষি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হতে পারেনি। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে আমসহ বাংলাদেশি ফল রপ্তানি সহজ করতে বিমান সার্ভিস নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃতিত্বের অবদান স্বরূপ চারজন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে উত্তম কৃষি চর্চা সনদ প্রদান করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। বিচারকগণ তাদের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর বিধায় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের বিষয়টি সংসদে আলোচনা করা যথোপযুক্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা কমিশনের রয়েছে। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট পর্যবেক্ষণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এই প্রতিবেদন প্রণয়ন করে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি কর্তব্য নয় বরং মানবতার প্রতি এক বড় দায়িত্ব মনে করে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গতকাল মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশ শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে একথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও কার্যকর শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে নারী শান্তি ও নিরাপত্তা কর্মসূচির ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন। বুধবারের তুলনায় হামে মৃত্যু সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। এদিকে ঈদকে সামনে রেখে বাতিল করা হয়েছে হামের টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীদের ছুটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: গেল ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হামের টিকাদান কর্মসূচি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকনাথ হোসেন। এ সময় টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
7: ২০ তারিখে আমাদের হামের যে ক্যাম্পেইনিং আমরা করতেছিলাম ভ্যাকসিনের, এটা বিগত হয়েছে। বাই দিস টাইম আমরা 104% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা বারবার সকল সিভিল সার্জন ডাইরেক্টর সুপারিন্টেন্ডেন্ট জানিয়ে দিয়েছি যেটা বন্ধ হবে না। বাট আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, বলারও আমাদের দরকার নেই, বাট ইট উইল কন্টিনিউ।
6: একটি শিশু যেন হামের টিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্যে ঈদেও টিকা ক্যাম্পেইনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
7: আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি, যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে থেকে কন্টিনিউ করবো ঈদের ছুটি ব্যতীত। ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে।
6: এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ১৫১ জন সংক্রমক ব্যক্তি হাসপাতালে দর্শন ভর্তি হয়েছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ত্রোকে হত্যার দায়ে অভিযুক্ত করার পর চীন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিকে সমর্থন করেছে এবং দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে 1996 সালে কিউবা ও ফ্লোরিডার দুটি বিমান ভূপাতিত করা সহ বিভিন্ন অপরাধের দায়ে কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ত্রোকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিক সহ চারজনকে হত্যার দায়ে রাউল ক্যাস্ত্রো সহ অপর পাঁচজনের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়। 94 বছর বয়সে ক্যাস্ত্রো সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং দুর্ঘটনার পর তিনি বিশ্বজুড়ে নিন্দার সম্মুখীন হন। কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেল এই অভিযোগ গঠনকে আইনি ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করেন। তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর ব্যাপারে ওয়াশিংটনের সর্বশেষ প্রতিক্রিয়া পর্যালোচনা করছে বলে জানানোর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি তেহরানের কাছ থেকে যথাযথ জবাবের জন্য কয়েকদিন অপেক্ষা করবেন, তবে তিনি ইরানে ফের হামলা শুরু করতেও প্রস্তুত রয়েছেন। খেলার খবর ফুটবল। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। গতরাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত খেলায় অ্যাস্টন ভিলা 3-0 গোলে ফ্রাইবার্গকে হারিয়ে দীর্ঘ 30 বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতেছে ইংলিশ এই ক্লাবটি। বিজয়ী দলের ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েনদিয়া ও মর্গান রজার্স একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 7 দিনের মধ্যে দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ। গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হল আজ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রয়েছে নির্বাচন কমিশনের, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিউবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। এবং ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাইবার্গকে হারিয়ে শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। খবর শেষ হল।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
9: You're listening to Taka FM 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই যে কোনো লাইভ, যে কোনো সরাসরি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে, আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একজন কিচ্ছু বুঝে না তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেকে একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার, পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাস করেছেন, কি পাস করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন, অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজারো মানুষ বলবো না, লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোড গুলো আছে বা যে এপিসোড গুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে, সেই এপিসোডে অনেককে আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তো বা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হয় প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে, মানে প্রশ্নে চলে যাব। তো যদি পসিবল হয়
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। সিফাত, আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন, তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপ এর যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন, তিনি লিখেছিলেন যে স্যার আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে ওর জন্য শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা পড়েছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু
1: ডিপ্লোমা। লিখেছিলেন যে স্যার আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে ওর জন্য শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা পড়েছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার।

বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমার ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না। অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি, সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো না। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি জানেন ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটির অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকে তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি সাত বছর ইয়ার গ্যাপের পরে যেতে পারছে, সাত বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে ১,০০,০০০ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে ১,০০,০০০ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলে কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের ৯ লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ এক বছরের, এটা তো খুব কল্পনা করা যায়, এবং সাথে সাথে ১,০০,০০০ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারবে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত ২২ বছর আমার ক্যারিয়ার, ২২ থেকে ২৩ বছর, এবছর ২৩ বছর হবে ইনশাল্লাহ। তো এই ২৩ বছরে তো কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে, কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ। আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়ে আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা, সেটা হলো এটিএমস। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এই মানুষটা বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে, আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যে এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিটের নামে, দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে ৪৪ লাখ টাকা নিয়েছে, ৪৪,০০০০০ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন, এটা কিন্তু একটা জাল ভিসা, অর্থাৎ এটা জাস্ট কম্পিউটারে বানানো যায়, যে কোনো ভাবেই আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে ৪৪ লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ ১০০ টাকা থেকে ১৫০ টাকা বা ২০০ টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে ৪৪ লাখ টাকা। আমি এই জন্য বলে জীবনে একবার বলে দেখা করতে, এই যে কিছুক্ষণ বললাম ওর জন্য ইঞ্জিনিয়ার সাহেবের জন্য যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন ইউরোপের সাইপ্রাসে এখন ১৫ বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে মনে করেন ১৫ বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে ১৫ বছর আগে, ১৬ বছর আগে তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন মাত্র আইএলটিএস ৫.৫ এর ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর ৯, সেই ৯টা পেয়েছে আমার এখান থেকে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে ৯ পেয়েছে, সেই ৯ পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ, এখান থেকে দেখেন এখানে ৯ পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলা আমি দেখাচ্ছি আপনাকে, কিছু দেখেন খুব সাধারণ ছেলে পেয়ে গেছে ৭.৫, খুবই সাধারণ ছেলে ইন্টারমিডিয়েট পাস, দেখেন

0: আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস, কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পড়ে পেয়েছে। হ্যাঁ, আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে, 9 পেয়েছে, দেখেন ওখানে কানাডে আছে, আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেস এর মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাতে শুধু স্কোর, এগুলা এগুলো সবই স্কোর এক বান্ডিল, তো কেন তার 5.5 হবে না? যদি শুধু এটিএম সে কোর্স করে একবার সে পাবেই ইনশাল্লাহ, কারণ যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি। কোন কোন এটিএম সে করেছে, সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে রংপুর, দিনাজপুর, সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে। তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে। অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছি, তাই না? আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা, আমাকে শুনছেন, এটা অনলাইনে শুনছেন। আচ্ছা, তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি। হ্যাঁ, জাস্ট এটিএম যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে। তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলবো, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দেন 80% বলবো, শুধুমাত্র এইচএসসি এর পরে, ইন্টার এর পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দেন 80% সুযোগ হচ্ছে ইন্টার এর পরে। আমরা অনেকে অনার্স এর পরে যাওয়ার চাচ্ছি, হ্যাঁ অনার্স এর পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দেন 80% সেটা হচ্ছে ইন্টার এর পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো তোমরা এখন চলে আসো, কিছু নাই, একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরও জেনে যাও, বুঝে যাও তোমার কত করে সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18+ তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলো আসতে বলবো, যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদের কেন বলি যে কষ্ট করে হলো আসেন, স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো, না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন হামাগুড়িতে হলেও আসেন, এক সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান বুঝে যান, একবার আসেন, সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন অ্যাপয়েন্টমেন্ট নেন কালকে চলে আসেন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্র মহিলা আসলেন, 16 বছর আগে দেখা করছে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, ষোলো বছর পরে আসলেন সপ্তাহখানেক আগে, উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সঙ্গে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান এবং সঠিক তথ্য চান এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে, লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু আইএলটিএস ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএমসি এর সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই 01318-222-647, আমি বলছি 01318-222-647। তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321-18-11-27, আমার বলছি 01321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার এইচএসসি রেজাল্ট 4.25 2023, এটিএমএ আইটিএস করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
0: এইচএসসি রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে? আমি তো বারবার বলি, আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5 এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসা সাথে তো রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর আর সময় 10 ফোর, এইটাই তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরও যারা বলবে তোর সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি কানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে, এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইএলটিএস করতে পারো, ইনশাআল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে এটিএমস থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক, এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু বলে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং আইএলটিএস একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে আমি স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানে যাব আমার হাজবেন্ড দুইটা বাচ্চা সহ যাব। তারপরে অনেকেই জানেন না হয়তো, এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা পেয়েছে, ওনারটাতে 4 জনের ভিসা হয়েছে, ওনার দুইটা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার, উনি অনার্স পাস, ওনার আছে আইএলটিএস 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 পেলেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব, কারণ একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে, এই যে সুযোগটা। হ্যাঁ, বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন, এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস করেছে বা আরএম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে, অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা ইউরোপে, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, আইএলটিএস একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েটে ভালো স্কোর অথবা অনার্সে ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, যার বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই, এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে, স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালো 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এটাও তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকে জ্বলছি বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বড় সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে জ্বলছে, এর পরেও তার এই সইছে, তা সইছে, একটা বার বলবে তো আমি, হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা, তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন, সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না, কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে, আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই, সন্তান আছে একটা, সেই ধনী, যার 2টা সন্তান আছে সে আরো ধনী, যার 3টা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই, তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা, এত লোক, হ্যাঁ such a large population in a small country. তো ব্যাপারটা হচ্ছে যে বললাম, লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন, আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকারে আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষের পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন, তাতে বাংলাদেশের প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা স্বচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের স্বচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশের একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার না আমরা 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাস শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য এখানে হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। সেদিন এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট 2টা মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না, মানে তার ছোট 2টা মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন, রং ফর্সা করার ক্রিম, আমরা যে দেখেন, বলছে অনেক খরচ করেছি, কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা পরিচয় করেন, গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়ায় দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করেন, শুধু ইংলিশের লেভেল 1-2 করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন। আজকে তো সে মেয়েটা সফল, স্বাবলম্বী, আজকে একজন যখন বললেন যে স্যার একসময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে নের, কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার, আপনি বুঝেন গ্রামে 40 হাজার টাকা অনেক টাকা,
1: অনেক
0: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু হওয়ার আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। আল্লাহ যদি না চান পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন, একজনের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কারটা বাড়াতে হবে কারটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ এবং তারপরে ইংলিশে লেভেল 1-2 আইএলটিএস ফ্রিল্যান্সিং, কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা তাদের ভাগ্য সচেষ্ট না হয়। আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
0: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
0: মেহেক তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটাকে লিখেছে?
1: জি না,
0: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয় জাস্ট স্পোকেনটা শেখে এখানে, ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা সময় আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়লে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্মুক্ত থাকত। HSC পাস করা, এইটুকু টেনে টুনে হলে পাস করা, পাস করার এই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলেই যাওয়া যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তাহলে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS মাত্র 5। আমি তো IELTS এর এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর, ভিসার দায়িত্ব ATMS এর ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো জিরো দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল জিরো করতে পারবে, লেভেল জিরো লেভেল 1 করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাওয়া হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটারই আনসার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712-80-81-93, এটাতে সরাসরি কলও করা যাবে। আমি ব্যক্তিগত নাম্বার বলছি, ATM স্যার বা মানুষ করে কারিগর করে সেভ করে রাখুন, 01712-80-81-93। তার আগে বলবো, তার সুযোগ হোক আর না হোক, ধরেন তো সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই, বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দেওয়া এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য যে আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না। যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000 5,000 নিচ্ছেন, আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না। আমি তো এই জগৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যতদিন বেঁচে আছি। কারণ এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে? প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 5-4 জন দেখি সেদিনও যদি প্রতিদিন 5-4 জনের কাছে 1,000 করে তাহলে 50,000 টাকা হতো। আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো। তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়। আমি তো নিই নাই কখন, হ্যাঁ 1 টাকা হলেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এই টাকা করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বলে শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিতে ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবুও আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে। আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
0: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে। ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাআল্লাহ। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না। অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চায়নাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এগুলো তো লাগবেই না। যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখন কি লাগবে? যোগ্যতা লাগবে, ওই যে বললাম IELTS শুরু করা, এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেবো, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদে এগুলো বিক্রি করবো। উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না এতদিন দেরি করা যাবে না, কেন কি করবে তুই? তখন বললো যে আমি একটু এটিএনসার সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেনি। যাই হোক বলে যে না না তুমি আগে শুনো, তুমি রেডিওতে শোনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তুমি বুঝতে পারবে এটিএনসার কে। তো যাই হোক সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বলেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, ওই যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছেন, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে ঘরে ঘরে, কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন, কিন্তু তাদের যেটা হচ্ছে ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দিব, এটা তারা চিন্তা করে না, আগে তারা খরচ করে ফেলে। খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পরপর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশারে থাকে, বার্ডেন থাকে। তো অনেকের আবার কয়েকটা কিস্তি চলে, হ্যাঁ তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই তখন ওই ও যে বললো যে আমি দিব, তা আমাদের দেশে যেটা হয় আমরা অভিযোগ করে আমার কিছু নাই, তা আমি বলবো না যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মেছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবং একটা সন্তান বিদেশে যদি থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোন ওদের দেশ পাঠান, ওই পরিবারের অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATMs বা মানুষ গড়ের কারিগর বলেছে পরে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ারিফিসা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে তিন চার দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে চারজনের বিচার হলো। আর একটা দেখাই হলো এটা দুই তিন দিন আগের একটা ভিসা, এটা দেখেন এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের ATMs একজন স্টুডেন্ট যে 5.5 কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে। হ্যাঁ, এতটুকু জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরির ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়া গাই সেখান থেকে আসা ছেলে, সেখান থেকে এসে সে আইএলটিএস করে 5.5 পেলে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় একদিন বা দুই দিন আগে, চায়নার ভিসা এটা, ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার বেশ কিছু আছে। এটা হলো এটা আর কিছু দেখাই, অনেক ভিসা প্রতি মানে প্রতিনিয়তই কিছু না কিছু ভিসা আসছে থাকে প্রত্যেকের। মানে এখন তো কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, আর এখন একটা বড় সুযোগ হচ্ছে বললাম টার্কিতে, তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1 থেকে 2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, পড়া যখন শেষ হয়ে যাচ্ছে, যখন সেটেল হচ্ছে তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে, তুমি কত পাবে, 20,000, 25,000, 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দেবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলেও তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমাকে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19 সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমি SSC রেজাল্ট এবং HSC রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্স এ ভর্তি হতে পারবো?
0: আফসানা মিম তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছো, তুমি বলেছো যে দুইটা মিলে 6.75 সামথিং। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল বর্ণের কথা পেয়েছো, তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে SSC তে কত পেয়েছো, HSC কত পেয়েছো। আর কমপক্ষে 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়। কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2 এর নিচেও পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়। সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকায় ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমার করবেন, অনেকে কোনো লেখাপড়াই তো তেমন করেনি, জাস্ট কোনো মতো হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কি সহজ হয়ে যায়, লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু যে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে, অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায়, এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
1: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেক্ষেত্রে তো মনে হয় কোন সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা,
0: অনেক শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চা দুটো মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়, বাট উনি ভালো ফ্যামিলির, বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএমসে যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন সেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএমসে যতজন করেছে তার মধ্যে ছোট্ট সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক মাঝখানে বাচ্চাটা।
1: জি,
0: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পার পেরোনোর বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস্ট মাশাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবিনি যে এই ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা কত হবে বয়স, খুব বেশি হবে
1: না?
0: আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন ওনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন? উনি আসলে একজন রাজমিস্ত্রির জোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার, তাও কোন টিভিতে সাক্ষাৎকার, যোগ্যতা আছে দেখে দেখে সে ইংলিশ অক্ষর বোঝে তারা তাকে করাচ্ছে। আর একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি, তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা মিশকাত, জারালাইন মিশকাত দাওরা করে, হায়াতুল্লাহ পরীক্ষা দেয়, ইফতার করে, মুক্তি হয়। কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করবো, ওখান থেকে বেতন নিব, আমি মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সেই দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, এর বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাতিয়ে নিয়ে চলবো? তোর ওদের এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্য কিছু হালাল ইনকাম করবো। তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয় 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:30 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএমস এর কোর্স করেন। ইমাম সাহেব বলছেন আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বলেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6 জন মানুষের জন্য, 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলবো? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস করা মসজিদ, ভালো ইনকামও হচ্ছে, ভালো টাকাও ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে না। এই জায়গাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব উনি এটিএম থেকে শিখছেন, 0 থেকে 0 করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন, বিনা পয়সায় খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেককে আমি বলি যে মাগরিব এশা এবং ফজর পড়াই, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে পড়তে হয়, তো আর জোহর আর আছর হচ্ছে সেরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে নীরবে পড়ে, তো এই সময় তারা মজের সাহেব পড়াই, আর বাকি 3 ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে একে বিনা পয়সায় করছে। এবার এভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে, আপনি দেখেন আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বোঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া, জেনারেল লাইনে কতটুকু পড়ে, জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়, তারা 3:00 উঠে, 3:00 থেকে তারা শুরু করবে, এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিদের বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ, তুমি কেন 1,00,000 উপর ইনকাম করবে না, তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ, হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদিন হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবো, মার্জাদের মাদ্রাসা করবো, বানাবা ইনশাল্লাহ, এতে এদিমখানা বানাবে ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবে ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ, তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব দেখেন,
1: জি
0: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3,00,000 প্লাস করছে, শুধু তাই না, হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে, শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক, অনেকে বিশ্বাস করে না যে কি বলে, আমাকে অনেকে বলে স্যার মেয়েরা কি পারে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না, একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসে পর্দায় থেকে দেখেন, আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশের টাকায় প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা, গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে, দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন, জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা তো কম টাকা না,
1: জি
0: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5 থেকে 10,00,000 টাকা ঘরে বসে, অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে, এটা আমার একটা মোটো, আমার কথাগুলো যদি কেউ মেনে চলে সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে, 0 থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3 থেকে 6 মাস বেশি লাগবে, মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন, সর্বোচ্চ 6 মাস, অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর, তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য, কিন্তু এখানে যখন এটিএম সে আসে এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3 থেকে 6 মাস, 6 মাসে সম্পূর্ণ, অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে, বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তবায়ন করছে এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তোবা এখন সময়ের কারণে আর হচ্ছে না, ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
0: যেতে যেতে বলবো, শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার তাদেরকে বলবো, HSC পরীক্ষা দিয়েছ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ অথবা আলিম পরীক্ষা দিয়েছ, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংকের স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে, আপনারা অবাক হবেন, পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে, অর্থাৎ জাস্ট কিছু ইন্টারমিডিয়েট পাস করলেই তাদের এই সুযোগ গুলো আছে। অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু IELTS লাগবে, যে IELTS করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে IELTS করানো হয় যারা দুর্বল, Level 1-2 করে IELTS করানো হয়, একবার না পড়লে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস, এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে রেখেছি, যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না তাদের জন্য, শুধু শুক্রবারে করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম ATMS। ট্যাগলাইনটা সততার চাদর বোড়ানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো দেশে বেকার থাকতো না, দেশে কেউ প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন, যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর, ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই, একটাই নাম্বার দিচ্ছি 01-712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01-712-80-81-93। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন ইউটিউবে, তারপর লিখুন স্যার SIR, ATM স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো, ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মোটিভেশনের তথ্য নিন, এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলে বসে দেখা করুন, সেটা যেন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরুর আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারা শেষে দোয়াত, এবং শেষে মানে রাতেও সূরা বাকারা শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন, রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরূদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে দিবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা এখানে দেখলেন শুনলেন শেয়ার করে দেন, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে, এবং ATM ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 PM.
3: Ak Nation, Ak Station.
4: Uff, Shanti nai re.
5: Ache.
4: Koi?
5: Thaka FM tune karen.
4: Tarpor?
5: Paben.
4: Ki?
5: Shanti.
6: Ache pashe noise theke kaan rakhen dure. Shomoy kato kata ar gaane shore shore.
7: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
8: Shunchen Dhaka FM 90.4.

0: ইউ ওয়ান্ট বিলিভ যে এটা সাকিব ভাই একটা হিরো না, মনে হবে একটা মিউজিশিয়ান। সো উনি ভেরি কুইক লার্নার, আর বিশেষ করে আমি বলবো তার লিপসিঙ্ক এর স্কিল অন্য লেভেলের। মানে এই গানগুলো যদি আমার গান আমাকে লিপসিঙ্ক করতে বলে আমি পারবো না লিরিক ছাড়া, বাট উনি একদম মানে টোটস্থ মুখস্থ আত্মস্থ করা যেটাকে বলে উনি একদম অনায়াসে করে ফেলে, এবং হচ্ছে লিপসিঙ্ক প্রো প্রো ম্যাক্স।
1: চার ঘন্টা দেখলো দেন পরের দিন তাকে একদম প্রো লেভেলের পিয়ানো
0: একদম একদম একদম। আমি আমি ওনাকে ছোট ছোট কিছু ডিটেল দিয়েছিলাম যে ভাই আমরা যখন পিয়ানো বাজাই তখন দুই সাথে এভাবে নিয়ে যাই না, খুবই রিয়েললি যাই। আপনি যেহেতু একটাতে শিখতেছেন সো আপনি বেসিকটা দেখেন যে এভাবেই যাবেন, কখন হাতটা উপর থেকে এভাবে বাজাবেন
1: এক্স্যাক্টলি। পরের দিনই শুট হয়েছে এবং ওরকমই পাওয়া গেছে,
0: এবং হচ্ছে আমাদের রাইট লেগটা সামনে থাকে সাস্টেন প্যাডাল ধরার জন্য, তো উনি ওইটাও পর্যন্ত উনি ডিটেলটা মনে রেখেছে। এটা রকস্টার সিনেমার টিজার আমরা শুনেছি অলরেডি,

0: এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের পছন্দের এবং অনেক ভালোবাসার অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি হাজির হয়ে গেছি আরজে তানহা, এবং আমার সাথে অবশ্যই গুরু আছেন, এবং আজকে কিন্তু আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, আসলেই কিন্তু স্পেশাল। তার কাছে যাব এবং তার সাথে আমরা গল্প করব। তার আগে একটু বলে দিই, আমাকে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে কিন্তু ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন এবং ইউটিউবেও কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM, আর ইউটিউবেও ঢাকা এফ এম 90.4 সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়াও আমাদেরকে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। আর তাছাড়া আমাদের এই ভালোবাসার বাংলাদেশে আপনারা যদি আসতে চান, আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, দর্শকদের সাথে শেয়ার করতে চান, যে কোনো গল্প, স্ট্রাগলের গল্প, ভালোবাসার গল্প, তাহলে কিন্তু সবসময় আপনাদেরকে স্বাগতম। আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু কন্ট্যাক্ট করব আপনাদের সাথে। তো আমি এখন চলে যাব গুরুর কাছে। গুরু কেমন আছেন?
1: আছি, ভালো আছি। আমার মনে হয় সবাই ভালো আছে, বাট আমি আমাদের ডিরেক্টর সুশান্তদাকে বলবো স্পটলাইটটা 110% নীরবের উপর রাখা হোক। আমি কয়েকটা কথা বলি। মাত্র 21 বছর 6 মাস, এত অল্প বয়সে এই ছেলেটি যত দূর পথ পাড়ি দিয়েছে, এটা সত্যি মানে গর্বের অংশীদার। কিছুটা ঢাকা এফএমও, কারণ ব্যাক ইন 2015 সেও তার স্টেপ ইন ছিল এখানে, এখানে টুকটাক কাজ করা শুরু করেছে। রিল এবং রিয়েল লাইফের একটা দারুণ এক্সাম্পল এই ছেলেটি। স্পেশালি রিলে যেমন শাকিব খান আসতেছেন রকস্টারকে নিয়ে, আর রিয়েল লাইফে সত্যিকারের রকস্টার এই ছেলেটি, যার নাম নীরব। নীরব প্রায় 1500 উপরে জিঙ্গল বা অ্যাড এজেন্সি মানে অ্যাড বানিয়েছে আর কি, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। দ্য সেম টাইম আমাদের যেসব ফ্ল্যাগশিপ মুভিগুলো ইদানিংকালে দেখতেছি, লাইক পরাণ, লাইক বনলতা এক্সপ্রেস, লাইক মহানগর, আপকামিং প্রজেক্ট রকস্টার, এরকম সব বড় বড় উৎসব, বড় বড় সমস্ত প্রজেক্টের পেছনে সুন্দর কারিগর যে ছেলেটি, সেটি হচ্ছে নীরব। ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে পুরো মিউজিক যেগুলো দেখেন বা আপনারা পছন্দ করেন, সেই মিউজিকের মিউজিক ডিরেক্টর হিসেবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছে। চরকি সহ বিভিন্ন এফিলিয়েশনের সাথে তার নিরঙ্কুশ চলাফেরা, এত অল্প বয়স, এত দূর আগানো, সেটার ছোট্ট করে হলে আমরা ঢাকা ভালোবাসা বাংলাদেশ অফকোর্স ঢাকা FM 90.4 টিমের একজন মেম্বার হিসেবে, এবং স্পেশালি উনি ব্যাক টু ব্যাক এবং খুব ক্লোজলি আমাদের ডিরেক্টর সুশান্ত দাস সাথে কাজ করেছেন। সো তার এই পথ চলাটা সে কিছুটা পাত্তা দেখা না দেখে আমরা নিজেদের করে নিচ্ছি। আর আমি যেটা বলতেছিলাম যে রিল লাইফে যদি রকস্টার হিসেবে আপনারা দেখতে যাচ্ছেন, 28th মোস্ট প্রবাবলি 28th হচ্ছে রিলিজ ডেট রকস্টারের প্রেক্ষাগৃহে, আর রিয়েল লাইফের রকস্টার কি আপনারা পেছনে যারা কাজ করে সেই রিয়েল লাইফ রকস্টার হচ্ছে নীরব। নীরব, অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ ভাইয়া, আপনি তো পুরো বায়োডাটা বলে দিলেন আমার। আমি আসলে যখন আমার একদম টিন এজ, আমি মানে আই ওয়াজ অন দ্য 18 ইয়ার্স ওল্ড, আমি আসলে ঢাকা ফিল্ম জয়েন করি, এবং তখন ভালোবাসার বাংলাদেশ মানে
1: আমি কিন্তু প্ল্যান করে রাখছি, আমি কিছুটা বলবো মানে জেন্টলম্যান না।
2: তখন আসলে যেটা হইতো যে আমরা সারাদিন ফোন ধরতাম, যে বিভিন্ন মানুষ কল করতো যে ভালোবাসা মানুষ মানুষ বলবে, ঘটনা বলবে, তাদের কাহিনী বলবে। সবচেয়ে অবাক হতো যে এই যে আমাদের রেডিও স্টেশনে অসংখ্য মানুষ আসতো আপনার সাথে দেখা করতে, এবং রাত 10টা 11টা 1টা 2টা, এবং অনেক দিন এমন হচ্ছে সুশান্তদা বিরক্ত হয়ে পুলিশ স্টেশন যাওয়া লাগছে যে এই মানুষ তাড়া দিতে হবে। সো ভালোবাসার বাংলাদেশ
1: গোল্ডেন এরা ছিল সুশান্তদা বিনয়ের সাথে একনলেজ করতে আসলে ব্যাক ইন 2014-15-16, এগুলো গোল্ডেন এরা ছিল।
2: ওই সময়টায় আমরা আসলে রেডিওতে যারা ছিলাম তারা দেখেছি আসলে এই ক্রেজটা কি লেভেল। সো হ্যাঁ ভাইয়া, ও তখন থেকে শুরু। তো আমি এরপরে মিউজিক ডিরেকশনে কাজ করছি, রকস্টার হিসেবে অসংখ্য মানুষ আসতো আপনার সাথে দেখা করতে, এবং রাত 10টা 11টা 1টা 2টা, এবং অনেক দিন এমন হচ্ছে সুশান্তদা বিরক্ত হয়ে পুলিশ স্টেশন যাওয়া লাগছে যে এই মানুষ তাড়া দিতে হবে। সো ভালোবাসার বাংলাদেশ
1: গোল্ডেন এরা ছিল সুশান্তদা বিনয়ের সাথে একনলেজ করতে আসলে ব্যাক ইন 2014-15-16, এগুলো গোল্ডেন এরা ছিল।
2: ওই সময়টায় আমরা আসলে রেডিওতে যারা ছিলাম তারা দেখেছি আসলে এই ক্রেজটা কি লেভেল। সো হ্যাঁ ভাইয়া, ও তখন থেকে শুরু। তো আমি এরপরে মিউজিক ডিরেকশনে কাজ করছি, রকস্টার হিসেবে মানে রিয়েল লাইফ রকস্টার বলবো, রিয়েল লাইফ মিউজিশিয়ান,

0: পারফর্ম করেছি। এখন যে সিনেমার কাজ করছি ওর নাম রকস্টার, বেশ অনেকগুলো গান আমার মিউজিক ডিরেকশন আসছে, সো আমরা সবাই এক্সাইটেড।
1: বাই দ্য ওয়ে আমরা কিন্তু শাকিব খানের সাথে শাকিব খান কেমন দেখে বাস্তব জীবনে, শাকিব খানের প্রতি শাকিবিয়ানদের তো বটেই, এবং আমার মনে হয় এখন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশি বা বাঙালিরা যেখানে আছে এই মেগাস্টারের সাথে দারুণভাবে পরিচিত, এবং মেগাস্টার এই প্রথম রকস্টার আবির্ভাবে আবির্ভূত হচ্ছে, তার সাথে লিডের সাথে মনে হয় অ্যাক্ট্রেস হিসাবে থাকতেছে সাবিলা নূর, মিথিলা, অ্যান্ড অফকোর্স ঈদ, ওর নাম কি
0: সুনিধি নায়,
1: সো এরা তিনজন থাকতেছে, এবং এই প্রথম মনে হয় মেগাস্টারকে আমরা রকস্টার হিসেবে পেতে যাচ্ছি। আমার খুব ইচ্ছে শাকিব ব্যক্তি জীবনে কেমন ওই বিষয়গুলো জানার, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার সুযোগ তো অবশ্যই হয়েছে, সো ওই জিনিসগুলো।
0: শাকিব ভাই বেসিক্যালি আমার দুইটা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, এক হচ্ছে 2011 যখন আই ওয়াজ ভেরি ইয়াং, আমি দেখতেছিলাম যে FDC-র একদম 9 নম্বর ফ্লোর ছিল মেবি দোতলায়, ফ্লোর নাম্বারটা ভুলে গেছি, তো শাকিব ভাই হাঁটতেছে পেছনে পুরো FDC হাঁটতেছে, মানে ওনার তো একটা অরাজ
1: রাইট,
0: সো পুরো হাঁটতেছে ও একটা সময় ছিল। এরপরে ঠিক তার 15 বছর পরে আমার স্টুডিওতে আমি ওনার সিনেমার মিউজিক করতেছি, উনি আসছে আমাদের স্টুডিওতে,
1: বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার জন্য দেখা, আর সেই ব্যক্তি তার সিনেমাতে পুরো সিনেমার দায়িত্ব নেয় মিউজিকের,
0: এটা আমার জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয়।
1: উনি স্টেপ ইন ইউনিভার্স স্টুডিও, তোমার ফিল কেমন ছিল?
0: আমি জ্যাম করতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে দেখি শাকিব ভাই দাঁড়ানো, আমি জ্যাম বন্ধ করে দিই, প্লিজ কন্টিনিউ, উনি বললো পরে বললাম ভাই চলেন ভিতরে চলেন, পরে আমার ভিতরে রুমে নিয়ে গেলাম যেখানে আসলে ওনার কিছু ব্রেন স্টর্মিং করার কথা আর কি। সো উনি অ্যাকচুয়ালি আসছিল আমরা কিভাবে অ্যাক্ট করি, মিউজিশিয়ানরা কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারা কিভাবে গিটার ধরে, পিয়ানো ধরে,
1: শেখার জন্য,
0: ওগুলো আয়ত্ত করার জন্য, বুঝতে মানে হয় না যে গড লাইজ ইন এভরি ডিটেল, সো উনি ওই ডিটেলগুলো জানতে চাচ্ছিল যে আমার পা কি করতেছে, পিয়ানো বাজাচ্ছে হাত দিয়ে, বাট আমার পাটা কোন দিকে আছে, আমার শোল্ডার, নেক, আমার বডি মুভমেন্ট, আমার মুখের এক্সপ্রেশন কি। সো উনি ওই 3-4 ঘন্টা ছিল, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি এত হাম্বল, মানে উনি যেই লেভেলের বড় সুপারস্টার মেগাস্টার, উনি যদি ওইটার 1% দেখাইতো তাহলে তো আমরা কমফোর্টেবল হতে পারতাম। সো উনি খুবই হাম্বল, খুবই অবিডিয়েন্ট বলবো আমি, উনি 2 ঘন্টা দাঁড়ায় ছিল, মানে আমি ইতস্তত বোধ করতেছিলাম, উনি বলল যে তুমি বসো, তুমি বাজাও, আমি দেখতেছি,
1: মানে অ্যাটেনশনটা এরকম লেভেলে যে বসেও না,
0: বসেন।
1: আচ্ছা,
0: সে 2 ঘন্টা দাঁড়ায় ছিল, 3-4 ঘন্টা স্টুডিও ছিল, দেখছে, এবং এর পরের দিন আমাদের একটা গানের শুটিং ছিল, ওই শুটিং এর ফুটেজ আমি যখন পাইছি, বিলিভ মি অর নট, এইটা আসলে একটা পিয়ানিস্ট বাজাচ্ছে, মানে ওই ফ্রেমটা অলরেডি আমরা একটা টিজারে দেখেছি, যে ইউ ওয়ান্ট বিলিভ যে এটা শাকিব ভাই একটা হিরো না, মনে হবে একটা মিউজিশিয়ান। সো উনি এক ক্লাসের মধ্যে, হ্যাঁ, ভেরি কুইক, আর বিশেষ করে আমি বলবো তার লিপসিঙ্ক এর স্কিল অন্য লেভেলের, মানে এই গানগুলো যে আমার গান আমাকে লিপসিঙ্ক করতে বলে আমি পারবো না লিরিক ছাড়া, বাট উনি একদম মানে টোটস্থ মুখস্থ আত্মস্থ করা যেটাকে বলে, উনি একদম অনায়াসে করে ফেলে, এবং হচ্ছে লিপসিঙ্ক প্রো ম্যাক্স।
1: 4 ঘন্টা দেখলো, দেন পরের দিন তাকে একদম প্রো লেভেলের পিয়ানিস্ট,
0: একদম। আমি ওনাকে ছোট ছোট কিছু ডিটেল দিয়েছিলাম যে ভাই আমরা যখন পিয়ানো বাজাই তখন দুই সাথে এভাবে নিয়ে যাই না কখনো, খুবই রিয়েললি যাই, আপনি যেহেতু একটাতে শিখতেছেন সো আপনি বেসিকটা দেখেন যে এভাবেই যাবেন, কখনো হাতটা উপর থেকে এভাবে বাজাবেন,
1: এক্স্যাক্টলি পরের দিনই শুট হয়েছে এবং ওরকমই পাওয়া গেছে,
0: এবং হচ্ছে আমাদের রাইট লেগটা সামনে থাকে সাস্টেন প্যাডেল ধরার জন্য, উনি ওইটাও পর্যন্ত উনি ডিটেলটা মনে রেখেছে,
1: অদ্ভুত। যাই হোক, অনেক পরিশ্রমের ফসল যে কারণে ওই জায়গাতে উনি পৌঁছাতে পারছে,
2: মানে আমি সত্যি অবাক হয়েছি, কারণ ছোটবেলা থেকে শাকিব খানের কথা শুনি এবং একটা সো কল্ড তার মানে ফেস দেখি আমরা যে একটা হিরো সুপারস্টার, এবং আপনার কাছে শুনে আমি সত্যি অবাক হয়েছি, মানে খুবই অবাক হয়েছি সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা চাইলে কিন্তু আমাদের এই শোতে নিজেদের গল্প শেয়ার করতে পারেন, 01841904904 এই নম্বরে মেসেজ করতে পারেন, SMS অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এছাড়াও ফেসবুকে লাইভ আমাদের এখন চলছে, লাইভ শেয়ার করে দিবেন বেশি করে, এবং ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, এছাড়া ইউটিউবেও কিন্তু আমরা লাইভ আছি, ইউটিউবের অ্যাড্রেস ঢাকা FM 90.4 সার্চ করলে পেয়ে যাবেন। আর আমি তানহা আছি আপনাদের সাথে, আমার সাথে গুরু আছেন, এবং আমাদের গেস্ট নীরব ভাইয়া আছেন যিনি রকস্টারের মিউজিশিয়ান হিসেবে আছেন, এবং আমরা আবারও গল্পে যাব এবং গুরু
1: একদমই তাই। আপনাদেরকেও আমি আরেক দফায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যেভাবে যত্ন করে আবার ভালোবাসা শুরু করেছেন, ভালোবাসা বাংলাদেশ রিটার্নিং ব্যাক, মানে এক্স্যাক্ট যে পেসে থাকা উচিত সেই পেসে ফিরে আসতেছে মনে হচ্ছে। এবং আমি আরো খুশি যে ঢাকা FM কে আপনারা নতুন করে আবার যেন মানে প্রাণবন্ত করে তুলতেছেন, সো আপনাদের প্রেজেন্সটা থাকা খুব ইনশিওর হওয়া খুব জরুরি, এট দ্য সেম টাইম আপনাদের

0: শেয়ার করতেছেন, লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন, এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট। সো প্লিজ এটা কন্টিনিউ করেন, আপনারা ভালোবাসলে আমরা উচ্ছ্বসিত হই, অনুপ্রাণিত হই, আবার নতুন করে শুরু করার প্রণোদনা পাই। নীরব, আমি যা বলার বলতেছিলাম আপনার তোমার কথাতে উঠে আসতেছিল, এবং ব্যক্তি নীরবকে একটু জানতে চাই, ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাকি সবকিছু।
1: এটা গান গাইবে?
0: গান আমারই বলা উচিত, আই এম সরি।
1: এটা রকস্টার সিনেমার টিজার আমরা শুনেছি অলরেডি।

0: Wow, so nice.
1: অনেক সুন্দর,
2: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ভাইয়া শুরু করি হচ্ছে শৈশব দিয়ে। আমি একটা, আমার আব্বা মিউজিশিয়ান, মিউজিশিয়ান বলতে হচ্ছে আব্বা রেডিওতে ছিল ফোক, অ্যাজ এ ফোক আর্টিস্ট। সো আমরা মুন্সিগঞ্জে বড় হয়েছি, আব্বা গান শেখাতো আর আমি স্টেজে উঠেছি স্কুলে ভর্তি হওয়ার আগে। তো আমার দুই এন্ডে, আমার বাবার এন্ডে টেলিসামাদ, আমার আব্বার কাজিন, হ্যাঁ ওইদিকে আমার মামা হচ্ছে মজপুর দেশি। তো দুই এন্ডে আমার আসলে ফ্যামিলিতে একটা কালচারাল একটা পরিবেশ ছিল,
1: বিশাল ব্যাপার। মজপুর দেশি হচ্ছে
2: আমার মামা,
1: মানে কঠিন। আর এদিকে আপনার সাথে আমার সুযোগ হয়েছে কয়েকবার মিট করার,
2: আমার নানা ছিল প্রডিউসার, উনি বিভিন্ন গান প্রডিউস করতেন, আব্দুল আলিম সাহেবের অনেক গান উনি প্রডিউস করেছেন। আর সো ফ্যামিলি তো ওটা ছিল, প্লাস আমি যে গ্রামে বড় হয়েছি মুন্সিগঞ্জে নয়াগাঁও, ইব্রাকপুর আমার গ্রাম, মানে কাগজ কলমে, বাট আমার মহল্লা ছিল নয়াগাঁও। সো নয়াগাঁওয়ের মধ্যে মানে আমাদের পুরো কালচার একটা হাব ছিল, আব্দুল হাই সাহেব ছিলেন উনি, মানে আমরা শুনেছি এগুলো। সো একটা ওই ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাসার উঠানে থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে, আব্বা গান শেখাচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত গান শেখাচ্ছে। সো এটা পরিবেশের মধ্যে বড় হওয়া, পরবর্তীতে হচ্ছে ক্লাস সেভেনে যখন পড়ি বয়স সন্ধিকাল ভোকালটা ব্রেক হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ওই সময় আসলে বেটার ইউজমেন্ট করার জন্য ইনস্ট্রুমেন্ট হাতে নিই, গিটার এবং হচ্ছে কিবোর্ড একই দিনে শেখা শুরু করি। মিনাস বাবু আঙ্কেল, যিনি নারায়ণগঞ্জের একজন প্রতিষ্ঠিত মিউজিশিয়ান, সে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আমাকে গান শিখাইতে, মানে গিটার এবং কিবোর্ড শিখাইতে এবং বিনা পারিশ্রমিকে। সো আমি সবসময় যে কোনো ইন্টারভিউতে ওনার নাম বলি, কারণ এই লেভেলের ডেডিকেশন, মানে
1: নারায়ণগঞ্জ থেকে যেতেন বিনা পারিশ্রমিকে,
2: হ্যাঁ অন্য জেলায়
1: শিখাইতে
2: শিখাইতে। সো আই এম অলওয়েজ গ্রেটফুল টু হিম। এরপরে তো গেটস এট প্রক্টাম একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা কম্পিটিশন, ওখানে বাচ্চু ভাই, বাপ্পাদা এবং হচ্ছে পিলু ভাই ছিল। ওখানে আমি কিবোর্ডিস্ট হিসেবে অডিশন দিই, ফাইনালিস্ট হিসেবে থাকি। ওখান থেকে বের হওয়ার পরে অনেকগুলো ব্যান্ডে বাজিয়েছি, অরবিট, পরিধি, কিছু কিছু ব্যান্ডে গেস্ট মেম্বার হিসাবে, যেমন সিম্ফনি, বড় বড় যে ব্যান্ডগুলো ছিল তখন বাজাতাম, সেশন প্লেয়ার হিসেবে, যেটা আমরা তখন বলতাম খ্যাপ। সো সেশন প্লেয়িং করতে করতে একটা সময় ঢাকা ফেমে চলে আসলাম, আনিস ভাইয়ের থ্রুতে। আমার মনে আছে যে ঢাকা ফেমে ঢোকার, মানে কাইন্ড আমি অনেক ছোট তখন বয়সে, বাট ওই যে কাজ করতেছিলাম প্রচন্ড গতিতে, তো আমি, আমাকে আনিস ভাই বলল যে একদিন আপনার সিভি নিয়ে আপনি একটু ঢাকা ফেমে আসেন। তো আমার সাথে তখন এই যে চাকরি করবো এরকম কিছু না, মিউজিক করার জন্য যা করা দরকার করতেছে,
1: খ্যাপ তো চলতেছে।
2: হ্যাঁ, ও না, খ্যাপটা ছেড়ে দিব বিধায় একটা পারমানেন্ট জায়গা দরকার, এই জন্য চাকরি খুঁজতেছি। মানে খ্যাপটা হচ্ছে খ্যাপ করবো,
1: আনিস ভাই এখানে আসলাম।
2: তো আমার কস্টিউমটা ছিল হচ্ছে একটা হাফ একটা টি শার্ট পরে, আমি এই যে এখানে একটা রুমে আসার পরে বলে একটা সিভি দিল, আমি সিভি দিলাম সিভিটা দেখে উনি অনেকক্ষণ হাসছে, এটা কি সিভি হলো নাকি। তো আমি তো এরকম সিভি বানাইনি বা সিভি কেমন হওয়া উচিত জানিও না। সো আমি আইপ্যাডে জর্ডান রুডেস, ড্রিম থিয়েটার যে কিবোর্ডিস্ট আছে ওনার একটা বায়োডাটার নাম আছে, ওইটা কপি করে আমার মতো আমি বানাইছি। দেন উনি হাসতে হাসতে উনি প্রসাদ দাকে ডাকলো, প্রসাদ দাকে আমি এখনো দেখতেছি, প্রসাদ দাকে দেখে বললো যে ওনাকে একটা সিভি বানাই দেন
1: আর একটা প্যান্ট কিনে দেন।
2: না, ওই সময় প্যান নিয়ে কমপ্লেন করে নাই, পরে এক দুই মাস যাওয়ার পরে একদিন আমার আইনজ খুব টিকে বলছে, নীরব একটা অফিসটা ডেকোরাম আছে, আপনি একটু হাফ প্যান্ট একটু কনসিডার করেন। তখন আমরা শুধু অনেক মজা নিয়ে অফিস করতাম, রেডিও তখন একটা ফ্যাসিনেশন আছে
1: কঠিন,
2: এবং ভালোবাসার বাংলাদেশ যেত। আমি ওখান থেকে একটা টান দিই ভাইয়া, সেটা হচ্ছে তখন আমার কাছে এক বান্ধবী আসতো, আমাকে এমনি রেডিওর কেউ পাত্তা দিত না, কারণ আমি একটু হুজুর টাইপ ছিলাম, নামাজ টামাজ পড়তাম, আমার সাথে কেউ কথা বলতো না। আর দাদা ছিল অশ্লীল,
1: দাদা বলতে আমাদের সুশান্ত দাদা, আমাদের প্রডিউসার, রিলেট করে দিচ্ছি,
2: তো দাদার এই অশ্লীলতা চূড়ান্ত সবাই ছিল, আমার থেকে পাত্তা দিত না। কিন্তু যেদিন আমার সেই সুন্দরী বান্ধবী আমার কাছে আসতো, জুয়েল ভাই থেকে শুরু করে
1: সবাই আশপাশে
2: একজন ওই রুমে ঢুকতো, ঢুকে হ্যাঁ নীরব ওই কাজটা আমি মা আজকে কাজ চলে আসছে, আজকে দাদা নাই
0: আসলে
2: আসলে এরকম।
0: আচ্ছা
2: তো সেই বান্ধবী 11 বছর পরে আমার বউ এখন।
1: হ্যাঁ গল্পটা শুনি,
0: সো স্যাড দাদা।
2: গল্পটা হচ্ছে সূচনার সাথে আমার প্রথম দেখা একটা বাসায়, একটা বাসায় বলতে হচ্ছে একটা ফেয়ারওয়েল পার্টি। আমার এক ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড, ও চলে যাচ্ছে অ্যাব্রোডে লেখাপড়ার জন্য, ফেয়ারওয়েল পার্টি। ওইখানে সূচনা হচ্ছে ওই ফ্রেন্ডের, সূচনার বোন হচ্ছে ওই ফ্রেন্ডের ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড। সো সূচনা নর্মাল, তখন আমি মাত্র মফস্বল থেকে ঢাকায় আসছি, কার দিকে তাকাইলে কে কি বলে
1: তো কারো দিকে ভাব বোঝা যাচ্ছে না,
2: না ভাব বোঝা যাচ্ছে না। তখন একদম পুরো আসলে মেয়েদের দিকে তাকানো হারাম নিষেধ এরকম, কিন্তু সূচনা এত সুন্দর যে মনে হয় প্রথম ইমানটাও ভাঙলো আর কি, যে ওর দিকে আবার একদম তাকালাম। তো আমি আমার যে মিউচুয়াল ফ্রেন্ড ছিল মিম, ওকে বললাম যে বন্ধু মানুষ এত সুন্দর হয়ে গেল
1: এইভাবে,
2: আসলে এইভাবে
1: মানে ফার্স্ট দেখাতে এত সুন্দর লাগে,
2: আসলে এত সুন্দর, ও এখন এত সুন্দর। তো পরে আমি হচ্ছে দেখলাম যে সূচনায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, ওই যে আমি ওখানে গান টান করছিলাম, এবং তখন কি হইতো মানে ফেসবুক নতুন, সবাই সবাইকে কানেক্ট করে, ওইভাবে কানেক্ট করলো। তো একই তো ওই যে উঠতি বয়স, এর মধ্যে আবার ফিনান্সিয়াল ক্রাইসিস, পকেটে নাই 20 টাকা। তো
1: তখন শুরু হয়নি, তখন
2: খ্যাপ আছে কিন্তু মানে পারিবারিক সাপোর্টও দিতে
1: আছে।
2: সো আমি আবার খুবই এই ব্যাপারে খুবই সিনসিয়ার ছিলাম যে ধরেন উদাহরণ দিই, ভালোবাসার মাঝখানে দারিদ্রতাও যে একটা অংশ, যে আমি নারায়ণগঞ্জে খেপে গেছি, শো শেষ হয়েছে 2টা বাজে, তো 1,500 টাকা পাইছি। 2টা বাজে যদি আমি ঢাকায় চলে আসি 300 টাকা লাগবে সিএনজি ভাড়া। সো আমি ওইখানে দাঁড়াইছি চাষারা মোড়ে, সকাল হয়েছে, তারপর 4-5 ঘন্টা পরে বাসে করে চলে আসছে, ওই যেমন 300 টাকা সেভ হয়েছে। এই 300 টাকা তো শুধু 300 টাকা না, আসলে সব মাসে যদি 10 দিন হয়তো 10 দিনে দাঁড়ায় থাকতো, কারণ হচ্ছে ওই টাকাটা সেভ করতে আমাকে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। সো এই স্ট্রাগলটা তখন ছিল,
1: ব্লেসিং ছাড়া কিছু
2: হয়
1: না, ব্লেসিং ছাড়া হয় না ভাই। বুঝছেন তো খেপে মানে বুঝছেন তো, প্রোগ্রামে গেছে, গিয়ে মাঝরাতে প্রোগ্রাম শেষ হয়েছে 1:30 বা 2টা নর্মালি যা হয়, তখন তো যে পরিমাণ এক্সজস্টেড থাকে, রেস্ট ভেরি ফ্রিকিং নিড, সেই সময় রাত ভোর করতেছে দাঁড়ায় থেকে যাতে করে তার গাড়ি ভাড়াটা বেঁচে যায়।
2: এবং আমি এটা বিশ্বাস করি ভাই,
1: তারপরে গণপরিবহনে
2: গণপরিবহনে না,
1: তাহলে
2: ট্রেনের মালের বগিতে আসতাম নারায়ণগঞ্জ থেকে,
1: ট্রেনের মালের বগিতে, কিন্তু ওইটা ভোরের আগে তো নাই,
2: ওটা ভোরের আগে নাই,
1: এই কারণে দাঁড়িয়ে থেকে রাত ভোর করা
2: মালের বগিতে আসতো। এই জন্য কারণ পণ্যবাহী বগিতে আপনার ভাড়া লাগে না, সো 10 টাকা ওই কিবোর্ডের ভাড়া দিলেই হয়, অনেক সময় দেওয়া লাগে না। সো ওইটা আসলে ওইটার জন্য খুবই মানে অপেক্ষা থাকতাম,
1: যাই হোক সেই টাকা বাঁচিয়ে বাসায় পাঠানো হচ্ছে যাতে করে কন্ট্রিবিউট করতে পারে, ব্লেসিং এমনি আসে।
2: সো তারপর ওই জায়গা থেকে আমি বলবো যে সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করে,
1: একদমই তাই।
2: সো ওই সংকটটা ছিল বিধায়, ওই পরিশ্রম ছিল বিধায়, আসলে পরবর্তীতে এখন হয়তো গাড়ি করে চলতে পারতেছে, কারণ মিউজিশিয়ানরা গাড়ি করে চলবে এটা স্বপ্ন। সো ওই দিন আমার সুসুন্দর বলছো তুমি ড্রাইভার রাখছো মিয়া, তুমি অনেক টাকা কামাইছো। আমি বলছি না দাদা, এটা একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতেছি যাতে ওই সময়।
1: নীরব কেমন কামাচ্ছে, কষ্টের কথা তো শুনলাম,
2: আলহামদুলিল্লাহ অনেক ভালো কামাচ্ছি। আরেকটা উদাহরণ দিব, গত বছর ব্যান্ড ট্যান্ড ছাড়ার পরে হাত খালি ছিল, মানে অ্যাসেট ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, ক্যাশ টাকা ছিল না। সো তখন আমার এমপ্লয়ি বলবো না, আমার কলিগ ফর 10 ইয়ার্স, ও আমার ইনভেস্টরও বলতে পারি, কিন্তু ও ইনভেস্ট করে নাই, ও বলছে আপনি আমাদেরকে ধান নেন, আমার একদম টাকা নেই, ধান নেন পরে পরিশোধ করে দিয়ে। আমি ওর থেকে 10 লাখ টাকা দিয়ে শুরু করি ধার নিয়ে, আমরা 1 বছরে 60 লাখ টাকা দিয়ে স্টুডিও করছি, এবং সব মানে এই ইন্ডাস্ট্রি থেকে কামিয়ে দেন ইনভেস্ট করছি।
1: 10 লাখ দিয়ে শুরু করে 1 বছরের মধ্যে 60 লাখ
2: আমরা ইনভেস্ট করেছি। সো এবারে তো আমাদের খরচ তো রেগুলার লাইফের খরচ
1: আছে।
2: সো হ্যাঁ, ওটা বললাম যে এখনো স্ট্রাগল করতেছি, কারণ ইন্ডাস্ট্রিতে একটা যারা শুরু করে একটু পোহাতে হয় যে এখন আমি চাইলেই পারি আমার একটা রুম নিয়ে, একটা রুমের মধ্যে পিসি নিয়ে সেম টাকায় কামাইতে পারবো, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হবে না। আজকে আমার স্টুডিওতে 3 জন কম্পোজার আছেন, তারা কাজ করতেছে, রকস্টার সিনেমাতে আমি মোর দেন 25 থেকে 26 জন ইনক্লুড করেছি, একজন গিটার বাজাচ্ছেন, বেস বাজাচ্ছেন, আমার 3টা স্টুডিও একসাথে রান হচ্ছে, এটা একটা ইন্ডাস্ট্রি গ্রো করতেছে। সো এখন তো হার্ড টাইম যাবেই,
1: কঠিন ব্যাপার। তারপরে যে টাকা পকেটে ছিল না,
2: সূচনা একদিন আমি ঘুমাচ্ছি বাসায়, মালিবাগ রেলগেট থাকি, বাগান বাড়িতে থাকি, ঘুমাচ্ছি, ফোন আসলো, একটা ফোনে ডিরেক্ট ফোন, দেখলাম যে সূচনা ফোন, আমি তোমার এলাকায় আছি, বেরোবা দুপুরবেলা, আমি স্যার আমার এলাকায়
1: মানে না যেতে বৃষ্টি
2: আমার এলাকায় মানে আমি বলছি যে এই খিলগা তালতলা মার্কেট তালতলা মার্কেট যে আমার বাসা থেকে এত কাছে আমি জানতাম না কারণ আমি কখনো কোনো কোনো রেস্টুরেন্টে যাইনি তো পকেটে নাই টাকা গেলাম তাও ঢাকা তো সুতরাং ঢাকে গেলাম চিনি ড্রপস নামে একটা রেস্টুরেন্ট আছে খিলগাতে ওখানে বসে খুব অকওয়ার্ড আছে না যে এই যে চিজ যে খাবো এটা চিজ কিভাবে কাটতে হয় ফর্ক কিভাবে ধরবো নাইফ কিভাবে ধরবো খুব ঝামেলা ফ্রেন্ডশিপ শুরু কোনো প্রেম নেই একদম ফ্রেন্ডশিপ শুরু বাট অনেক সুন্দর অ্যাডমিরেশন ছিল অফকোর্স কিন্তু প্রেমের প্রস্তাব কখনোই দেওয়া হয়নি তো এইভাবে করে অনেকগুলো বছর বছর হয়তো দুই একবার সাথে দেখা হয়েছিল এবং হয়তো স্টেশন আসতো কিংবা মুভির প্রিমিয়ারে গেছি কোনো আমি তখন সেরকম বাজাই তো এরকম দেখা তো মাঝে মাঝে 2018 সালে ওকে ফোন ধরে না ও ব্যস্ত তো আমি একটু রাগ করলাম যে কি রে ভাই এত ফোন দিচ্ছি দুই দিন ধরে তুমি ফোন ধরতেছ না কেন তো ওই অডাসিটিটা ও নিতে পারলো না ও বললো কি আমাকে ব্লক করে দিল এবং ব্লক মানে এমন ব্লক সব জায়গায় ব্লক তো ব্লক করলো ভালো কথা এই ও হচ্ছে একদম মানে ঠান্ডা পানি বাট শক্ত হলে এমন হিমালয়ের মতন বরফ হয়ে যায় তো এই ব্লকে 2024 সালে আমি ব্লক করছি মানে 18 থেকে 24
1: ব্লক
2: 6 বছর
1: কোনো কমিউনিকেশন নাই
2: তো আমি যেহেতু আমরা মিউচুয়াল ছিলাম আমি জানতাম ও কি করতেছে কি আসে বিষয় ও জানতো বাট আমি পরে মেল করলাম যে আর কতদিন আনব্লক করবো ব্লক করে রাখবো পরে দেখলাম যে ইনস্টাগ্রামে একটা ফলো রিকোয়েস্ট আসছে পরে বললাম যে থাক এবার তাহলে এই রাগ ভাঙছে দেন আমি হচ্ছে এরপরে 24 পরে ওর সাথে কথা খুবই কম বলতাম মানে বলতামই না কারণ আবার ব্লক করে দেয় দরকার নেই কথা বলার দরকার নেই দেখা করার থাকো তুমি ভাই এমনি থাকো কিন্তু গত বছরের মে মাস মানে এখন মে গত বছরের মে মাস 25 মে আমি নজরুল ভক্ত কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান করতেছিলাম যাত্রা বিরতিতে তো ওইখানে দাওয়াত দিলাম সূচনা আসলো 6 বছর পর দেখলাম ওকে একই রকম
1: কিন্তু 6 বছর গেছে কিন্তু সূচনা চেঞ্জ হয়
2: সূচনা আরো
1: সূচনাতেই আছে
2: সূচনাতেই
1: শেষ আর হবে না
2: উপসংহার নাই
1: নাই
2: এই গল্পের তো সূচনা ওইখানে আসলো এসে দুই তিনটে গান শুনলো আমি মাথায় সেট করে আছে কথা বলা যাবে না
1: কখন আবার বরফ হয়ে যায়
2: কথা বলা যাবে না তো সুশান্তদা কিন্তু সবসময় আমাকে এর মধ্যে পোক করে গেছে এই সূচনার খবর কি সুশান্তদার জুয়েল
1: আমাদের প্রোডিউসার আমাকে রিলেট করিয়ে দিতে হবে না লোকে বুঝতে
2: আর আমাদের ঢাকা ফেমের রাজ্যে ছিল জুয়েল ভাই এই দুই লোক আমার সাথে কথা হইলে সূচনা
1: তুমি আসছো কি না আসছো তুমি
2: সূচনার সাথে তোমার সেটা হওয়া উচিত তো তখন পর্যন্ত কিন্তু আমি কখনো এই পর্যন্ত কখনো কিন্তু প্রেম ট্রেম নাই
1: নাই
2: কোনো কথা নেই
1: তোমার মনের মধ্যে ইচ্ছা তো আছে
2: এত সুন্দর আর এত ভালো কেন না তো পরে হচ্ছে ওই অনুষ্ঠান গেল কোন আলাপ নেই সূচনার বার্থডে তো উইশ করলাম একদিন পরে বার্থডে উইশ করার পরে ও বলে যে তুমি কোথায় আছো আমি বললাম যে আমি নিকেতনে বসে চলো দেখা করি পরে আমি এখন তো আর আমার ওই 20 টাকা পকেটে নেই আমার গাড়ি আছে এখন আমি ড্রাইভারকে বাদ দিয়ে একাই গেলাম গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে গেলাম 300 ফিরে গেলাম গিয়ে এক রেস্টুরেন্টে বসলাম কথাবার্তা হইলো অনেক গল্প কারণ উই হ্যাভ লটস অফ টপিক টু টক অ্যাবাউট তো অনেক কথা বলতেছি অনেক রাত হয়ে গেছে কথা বলতেছি পরে ড্রপ করলাম এমন করে প্রতিদিন আমাদের দেখা হচ্ছে প্রতিদিন কথা বলতেছি টানা 37 দিন প্রেম 37 দিন প্রেম মানে একদম
1: কখন টের পাইছো যেটা আসলে প্রেমের দিকে যাচ্ছে
2: তিন নম্বর দিন সূচনা হলো যে চলো বিয়ে করি
1: ওমা হঠাৎ
2: হ্যাঁ তিন দিন কথা বলার মানে সূচনাই বলো আমাকে পাগল আমি বলবো
1: আবার বলো
2: আবার বলো
0: সূচনা
2: বললো যে
1: এক ব্লকে 6 বছর গেছে নিজে থেকে হঠাৎ
2: ওই যে বললাম যে আমি একটু মানে হয় না যে আমি রাগ করছি তুমি কেন ফোন ধরতেছো না ও বলছে তুমি ভাই তুমি রাগ করতেছো কেন তুমি অত্যাচিত হচ্ছে কেন তো আমি বললাম যে তুমি আমাকে ইগনোর করছো তুমি ইগনোর দেখবা দাঁড়া দেখাচ্ছি এই দাঁড়া দেখাচ্ছি তো 6 বছর তো এর তো সাথে আমার কথা বলা দরকার নাই
1: তিন দিন পরে আউট অফ নাওয়ার হঠাৎ করে
2: ও আউট অফ নাওয়ার না তো আমরা কথা বলতেছিলাম এই লাইফ নিয়ে হয় না যে মানুষের আমাদের এই এই বছরগুলোতে আমরা বিভিন্ন মানুষের সাথে মিশছি বাট এই যে কমফোর্ট জোন 11 বছরের আমি ওকে কখনো জাজ করতেছিলাম ও আমাকে কখনো জাজ করতেছে না একসাথে থাকার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট।
1: যে সবচেয়ে বড় কথা, কথা বলতেছি ঘন্টার পর ঘন্টা, সময় টের পাচ্ছি না,
2: টের পাচ্ছি না। এবং অনেক সময় কথা না বলেও অনেক টাইম স্পেন্ড করা যায়
1: এবং তার সাথে সাইলেন্স অনেক সুন্দর কথা বলে।
2: হ্যাঁ, তো ওই ওই
1: ভাইবগুলো পাচ্ছিলে?
2: হ্যাঁ, ওই ভাইবগুলো তো আমি তো শুরু থেকেই পাই,
1: ও পাচ্ছিল।
2: তারপর ও আসলে তখন যখন বললো যে চলো বিয়ে করি, আমি চলো বিয়ে করি, তো আমি তখন বললাম
1: তোমার অবস্থা কি? তখন হঠাৎ
2: আমার আমার অবস্থা হচ্ছে আমি আজ করতে পারতেছিলাম, কারণ ও যেহেতু এই যে গ্রিন সিগন্যাল ছাড়া তো তিন দিন আমার সাথে দেখা করার কথা,
1: তা ঠিক।
2: তো আমি আসলে ওকে ওকে বোঝাচ্ছিলাম যে তুমি আমার লাইফস্টাইল দেখো, আমি মিউজিশিয়ান, এটা একটা রেগুলার মানে রোড না, এটা হিল ট্র্যাক, কখন উত্থান হবে কখন পতন হবে, আমার ফিনান্সিয়াল অবস্থা দেখো, কারণ বিয়ে শুধুমাত্র একটা মানে এফেকশন না, এটা একটা কমিটমেন্টের জায়গা ফর সো লং। সো ওই জায়গা থেকে একটু ভেবে চিনতে আগে তুমি আমাকে দেখো, এখন খুশার ডিসিশন নিও না। সো ওই টাইমটা দিচ্ছিলাম, আফটার 37 ডেজ আমরা বিয়ে সিদ্ধান্ত নিই, বাসায় বিয়ে করি। বিয়ে করার পরের দিন আমরা উমরা চলে যাই, সো আমরা মক্কাতে গিয়ে সার্কুলেশন দিই, আমরা বিয়ে করেছি। সো আর আরেকটা ফানি ব্যাপার হচ্ছে আমি ব্যাচেলার পয়েন্টের মিউজিক ডিরেক্টর, সো আমার বিয়ের উকিল বাপ হচ্ছে জিয়াউল হক পলাশ। সো রাত 1:30 আমরা বিয়ে করছিলাম, হঠাৎ ডিসিশন। সো যাই হোক, এরপরে আমরা বিয়ে করি, বিয়ে করার পরে আমরা উমরাতে যাই, তারপর একটা ছোট অনুষ্ঠান হয়েছে, যে অনুষ্ঠানে দাদা যায় না,
1: দাদার এত বদনাম, কোটি কোটি বদনাম। আচ্ছা ভালো কথা,
0: না
2: সে একটু ক্যামেরার সামনে আসতে চায় না, মানে পিছনে খুব ভালো কথা বলে,
1: ওখান থেকে হবে যেমন দাদা কথা আসা উচিত ছিল। আচ্ছা আমরা এই গল্প তো শুনতেছি, আমরা আসলে গল্প মধ্যে আরেকটু স্টে করতে চাইছি, তার আগে মাঝখানে সূচনার মানে তোমার গাওয়া সবচেয়ে
2: পছন্দের গান হচ্ছে সূচনা। আমার খুবই লাকি, কাজ তো করতেছি কিন্তু জনপ্রিয়তা একটা ব্যাপার আছে, জনপরিচিত হওয়া আর জনপ্রিয়তা পাওয়া আমি সবসময় আলাদাভাবে দেখি। সো যেমন আপনি জনপ্রিয়, জনপরিচিত না, আপনার জন্য আমি দেখছি যে কত মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে, রাইট? সো দীর্ঘদিন কাজ করার পরে এমনিতে অনেক মানুষ চিনি, সেটা জনপরিচিতি। সূচনা আসার পরে আমরা গান বানাই বড়াই করে, যেটা লাস্ট ঈদে অর্গানিকলি অনেক মানুষের কাছে পৌঁছায়, এবং এটা আমার লাইফের মানে বেস্ট গান বলবো। মিউজিক ডিরেকশনে অঙ্কন গিয়েছে, যে গানটার জন্য প্রতিটা মানুষই আমাকে পোক করতেছে। সো ওই গানটা আমি শুনবো।

ভালো কত রজনী, এভাবে ভালো থেকো তুমিও যাও, কেমনে ভুলি তোমারে, কি করে আমি বলো বাঁধিয়ে গান, পোহালো কত রজনী।

0: আসলে খুব সুন্দর। আমি আমরা তো গানটা আমি বুঝি না কিছুই না, বাট দীর্ঘ 8-9 বছর আমি বাংলাদেশের ফ্ল্যাগশিপ একটা প্রোগ্রাম মিউজিক ক্লাব, যে প্রোগ্রামটার 688 পর্ব মনে প্রচার হলো গতদিন, গত বুধবার। তো কপাল হয়েছে বহু মানে মিউজিশিয়ান, বহু সিঙ্গারকে সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করা, বাংলা ভিশনে এটা হয়। তো এই গানটার মধ্যে গান যে স্পেশালি তোমার যে ডিরেকশন, এটা বাঘেরটা যেটা দেখলাম যে লেভেলে গান হয়, তার মধ্যে কেমন একটা নিস্তব্ধতা আছে, কেমন একটা মানে পৃথিবী থেকে আলাদা করে দেওয়া টাইপের একটা ব্যাপার,
1: একটা মায়া, মায়ার মতো কাজ করে।
0: খুবই সফিস্টিকেটেড, খুবই শান্ত, খুবই ইজি গোয়িং, কিন্তু গানের মধ্যে দিয়ে মনের মধ্যে ঘর করে ফেলে। উই আর রিয়েলি প্রাউড অফ ইট। আপনারা আছেন আজকে আমাদের সাথে ভালোবাসা বাংলাদেশে, এবং এই আতুর ঘরেরই একজন মেম্বার ছিল এক সময় আমাদের নীরব, যে নীরবের হাত ধরে বড় বড় মানে ইনফ্যাক্ট যত ফ্ল্যাগশিপ মুভি আপনারা দেখতেছেন, অনেক দামি দামি যেসব ওটিটি প্ল্যাটফর্ম আপনারা দেখতেছেন, এক লহমায় বলা যায় এর অনেকখানি কাজ তার হাত ধরে সামনে আসতেছে, স্পেবিং এ মিউজিক ডিরেক্টর। সো উই আর রিয়েলি প্রাউড অফ ইউ।
2: থ্যাংক ইউ।
0: আমরা ওই গল্পটা টানতেছিলাম যে একটা ছেলে যেমন বলতেছিল যে তার মামা হচ্ছেন মুজিব পরদেশি এবং টেলিসামাদ তার রিলেটিভ, দেন তার দাদাও ছিলেন একজন প্রডিউসার, বাবা তো ছোটবেলা থেকে গানের মধ্যে আছেন বিং ফোক সিঙ্গার। সো এই এই লেগেসি এমন একটা জায়গাতে নিয়ে এসেছে, মানুষ ভাবে যে মিডিয়া ইন্ডাস্ট্রি কেউ বিলংস করলে তার আপব্রিঙ্গিংটা কেমন হয়, আপব্রিঙ্গিংটা এরকম হয়। আর যারা টিপিক্যালি মানে টিকটকার টাইপের মিউজিশিয়ান হয় বা ফুটেজের জন্য দৌড়াদৌড়ি করে, তাদের আপব্রিঙ্গিং হয়তো ডিফারেন্ট হতে পারে। আপব্রিঙ্গিং কেমন হয়, পরিশ্রম করে ছেলে বাড়িকে সাপোর্ট করতেছে, দিয়ে 300 টাকা বাঁচানোর জন্য ছেলেটা মালগাড়ি করে রওনা দিয়েছে যাতে করে পরিবারে ওই টাকাটা কন্ট্রিবিউট করতে পারে একদম আর্লি এজে, এবং ওই ব্লেসিংয়ের জন্য এবং ওই পরিশ্রমের জন্য ছেলেটা আজকে এমন একটা জায়গাতে পৌঁছেছে যে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি, স্পেশালি সিনেমেটিক যে মিউজিক ইন্ডাস্ট্রি, সেইখানের বড় বড় অ্যাফিলিয়েশন, বড় বড় প্রজেক্টের পার্ট হচ্ছে সেই ছেলেটি। তো এটাই হয়, এটাই হওয়া উচিত, এবং এরকম বিনয়, এরকম পরিবারের প্রতি ডেভোটেড, এরকম ভালোবাসার মানুষকে যত্ন করে ভালোবাসা, এগুলো কিন্তু ওই আপব্রিকিং থেকেই আসে। কালচারাল যে ট্রান্সফরমেশনের কথা আমরা বলি, এইরকম কালচারাল ট্রান্সফরমেশন যদি হয়, বুনিয়াদ যদি এরকম শক্ত থাকে, তাহলে ডেফিনেটলি সব ছেলে এরকম হীরার টুকরা হয়ে সামনের দিকে আসে। আমরা সুজনার সাথে জীবন কেমন কাটতেছে, 1 বছর হলো তো অলমোস্ট,
2: 6 মাস 7 মাস 7 মাস।
0: ও তোমরা ও শুরু করছিলে আবার মেয়ে থেকে?
2: না, মেয়েতে আমরা প্রেম শুরু করি,
0: প্রেম শুরু করলাম, তারপর 37 দিনের বিয়ে। হ্যাঁ, তার মানে 6 মাস 7 মাসের মতো।
2: অক্টোবরের 23 তারিখে আমরা বিয়ে করছি।
0: ওকে, কেমন চলতেছে?
2: আলহামদুলিল্লাহ খুব ভালো, সুতরাং খুবই খুবই সাপোর্টিভ। এই যে আমি দিন রাত স্টুডিওতে থাকি, এবং হয় না যে যেই প্রতিবন্ধকতাগুলো থাকা উচিত,
0: এবং তোমার এই 1 বছরই তো তোমার উন্নতিটা, এত বড় উত্থানটা।
2: হ্যাঁ, এই যে রকস্টার
0: 10 লাখ থেকে 6 লাখ স্টুডিওতে চলে গেছে, তাই না? এগুলো তো এই সময়টাতে দুইজন মিলে তো উপভোগ করা উচিত, যে মানে একদম এই এই তোমার এখনকার এখনকার উড়ালটা তো তাকে তার হাত ধরে। দারুণ দারুণ। আমরা আরো গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যে ভালোবাসা আপনারা দিচ্ছেন ভালোবাসা বাংলাদেশকে। ইনফ্যাক্ট আমি ইদানিংকালের প্রোগ্রামগুলোতে আমি অনেক খুশি যে আপনারা অনেকেই দেখতেছেন, অনেকে পছন্দ করতেছেন, এবং ঢাকা এফএম এর মানে সেই পদচরণ আর সেই উন্মুখতা আবার আগের মতো ফিরে আসছে, স্পেশালি ইন সোশ্যাল প্ল্যাটফর্ম। সো থ্যাংকস টু প্রডিউসার, থ্যাংকস টু ভালোবাসা বাংলাদেশ টিম অ্যান্ড ঢাকা এফএম এর যারা আছেন তাদেরকে, আর আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা যে আপনারা চোখ রাখতেছেন। প্লিজ শেয়ার করুন এবং কমেন্ট করে কানেকশন থাক, আমাদের সাথে কানেক্টেড থাকুন। আর নাম্বার তো জানেনি, 01841904904, সেখানে আপনাদের স্টোরি পাঠিয়ে দেন, তানা তো আছি, তখন আপনাদেরকে আমাদের এই হট সিটে নিয়ে আসবে ভালোবাসা বাংলাদেশে। আমরা একদম শেষের দিকে যাচ্ছি নীরব, আপকামিং আর কোনো প্রজেক্ট নিয়ে কোনো কিছু বলার যদি থাকে?
2: প্রজেক্ট হচ্ছে রকস্টারের পরে লাইফ লাইন আসবে, লাইফ লাইন হচ্ছে চৌকির একটা প্রজেক্ট যেটা কাজী আসাদ পরিচালিত, ওখানে আমার 2টা গান আছে, গানগুলো সুর এবং হচ্ছে মিউজিক ডিরেকশন আমার, ওইটা আসবে ফাদার্স ডেতে। খুবই সুন্দর একটা গল্প, খুবই সুন্দর গল্প, আমি ওইটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। বিদ্যা সিনেমা হচ্ছে একটা কাস্ট, প্রোটাগনিস্ট মেন প্রোটাগনিস্ট, খুবই ভালো একটা মানে সিনেমা।
0: সো আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে যাচ্ছি, আরেক দফায় তুমি কি আর কিছু অ্যাড করতে চাও?
2: অ্যাড করতে চাই হচ্ছে নতুনকে গ্রহণ করতে হবে, পুরনোকে মানে অতীতকে ধারণ করে বর্তমানকে সাথে নিয়ে নতুনকে গ্রহণ করতে হবে, এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে নাই।
0: চিন্তা করতে যাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিতে এই যে এজ বা এইসব ব্যাপার স্যাপারগুলো কি কোনোভাবে
2: এই আমাদের, আমি লাস্ট 2023 তে স্যানোজে গেছিলাম, স্যানোজে স্যান ফ্রান্সিসকোতে, ওইখানে চোদ্দ বছরের একজন বাংলাদেশি বংশোদ্ভূত একটা ছেলে, নামটা ভুলে গেছি মধ্যে, ওকে হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পিএইচডি, মানে ওখান থেকে চোদ্দ বছর বয়সে সে পিএইচডি করে স্পেস এক্সে জয়েন করছে।
0: মাই গড,
2: সো ট্যালেন্ট, মানে এটা একটা প্রবাদ আছে যে উইজডম কামস উইথ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং, নট উইথ এজ অর এনিথিং এলস। সো আমার মনে হয় যে এজ তো একটা নাম্বার, জাস্ট আমি এখন 31, হয়তো অনেকে 200 বছরও আসলে এতগুলো সিনেমা করতে পারে না, সেটা ওই সময়ের সাথে হয় না, কিংবা অনেকে 18 ইয়ার্সে সুকান্ত ভট্টাচার্য যা করে গেছেন আমরা এখন তার নাম বলি। সো এই যে একটা নাম্বার মাত্র, এটা একটা বিষয়। আমি বলছি নতুনকে যেই অর্থে বলেছি সেটা হচ্ছে এই যে এখন এআই মিউজিক হচ্ছে, সবাই এর বিরুদ্ধাচরণ করছে, একসময় ব্যান্ড মিউজিকের বিরুদ্ধাচরণ আমরা করছি। সো আমাদের একটা বেসিক হয়ে গেছে যে নতুন কিছু আসতেই সেটা বিরুদ্ধাচরণ
0: করতে হবে,
2: আটকে দেওয়া। সো ওইটাই বলছি,
0: সিন্ডিকেটও যে থাকে নিরব, যারা ব্যবসাটাকে জমায় রাখছে ওরা তো ঢুকতে দেয় না।
2: হ্যাঁ, এটা অবশ্যই
0: খুব র ভাবে এটা
2: একটা ভয় থাকে যে এটা কি হচ্ছে, এটা কি আমার জায়গা নড়ে যাবে,
0: ওটাই তো।
2: সো ওই ভয়টা না, আমার মনে হয় যে
0: হিউমিলেশন তো তাহলে কাছ থেকে দেখছো, দুই একটা শুনি না।
2: না, হিউমিলেশনের কথা বলবো না, কারণ আমি চাই যে বেশি মানুষ এখানে আসুক, কারণ হচ্ছে বেশি মানুষ আসলে কম্পিটিশন বাড়লে, ইন্ডাস্ট্রি গ্রো করবে, আমি পজিটিভ জিনিসগুলো ছড়াতে চাই বেশি।
0: কিন্তু মানুষ তো স্পেস দিচ্ছে না, তুমি যতই পজিটিভ ছড়াও, আমি তো 20 বছর ইন্ডাস্ট্রিতে আসি,
2: স্পেস দিচ্ছে না, তাহলে ভাইয়া
0: একদম এমন ভাবে কম্প্যাক্ট বালুর সিমেন্ট দিয়ে আটকায় রাখছে বাতাস পর্যন্ত ঢুকবে না, তুমি ঢুকবা কোথা থেকে?
2: কিন্তু এখন একটা আমি একটা আশার আলো বলি ভাই আপনাকে, যে আমার একটা ছোট ভাই রাকিব, সে ময়মনসিং থাকে এবং তার ফেসবুক ফলোয়ার মিলিয়ন, তাকে আর্ন করার জন্য ঢাকায় আসতে হচ্ছে না, তাকে কোনো কোম্পানি
0: কথা বলছো, যখন ইন্টারনেট ওয়ার্ল্ড ওপেন হয়ে গেছে তুই আমাকে আটকায় রাখবি কতক্ষণ? আমার কোনো চ্যানেল বা কোনো হলের মহতাজ না, আমার ওই মোবাইলের একটা ক্যামেরা থাকলে হবে।
2: পুরে ঘর ব্যান্ডের তাশরিফ কয়েকদিন আগে শ্রুত আসছে, ওর ফলোয়ার 7 মিলিয়ন প্লাস, এবং ওর জন্য ও তো ওকে তো কোনো মেইন স্ট্রিম মিডিয়া ডাকতেছে না,
0: প্রয়োজন তো নাই,
2: ওর তো প্রয়োজন, ও নিজেই একটা মেইন স্ট্রিম মিডিয়া,
0: পারফেক্ট।
2: তানভীর ইমান চিরভাবে আছে, বলিউড কাঁপাচ্ছে,
0: পারফেক্ট,
2: ওর বলিউড যেতে চাইছে না। সো ওইটা হচ্ছে আশার বাণী, যে এখন আমাকে প্রুফ করার জন্য কারোর পিছনে ঘুরতে হচ্ছে না, আমার মধ্যে পটেনশিয়াল থাকলে আমি গ্রো করতে
0: প্রমাণ হতে বাধ্য। একদম। ওকে, অন দ্যাট নোট আমরা আজকের মতো শেষ করতেছি অসম্ভব রকমের ভালো লাগা নিয়ে, কারণ ভালো লাগা শুধু সে গ্রো করতেছে তার জন্য না, মনে হয় যে ওর সাথে আমরাও গ্রো করতেছি, এবং ইনফ্যাক্ট এরাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশের স্বপ্নদের জানান দিচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ আসলে কোনোভাবে থামবার জন্য না, এটা শুধুই সামনে এগিয়ে যাওয়ার জন্য। যাতে করে আমি যত্ন করে যে কথাগুলো বলি, যে চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, এরকম ভালোবাসা চমৎকার বাংলাদেশ সামনে হাত ছানি দিচ্ছে। এই সব রকমের বুর্জুয়া ব্যাপার, সিন্ডিকেটিং অ্যাটিটিউড এবং সব কিছুকে রুদ্ধ করে দেওয়া, আটকে ফেলার যে মানসিকতা, সব কিছুকে ভেঙে চুরে এরা সামনের দিকে যাচ্ছে, বিজয় কত উঠতে বাধ্য বাংলাদেশে। সবাই ভালো থাকুক, এর জীবনটাকে অনেক বড় করে বাঁচুক, বিদায় নিচ্ছে আজ।
1: ধন্যবাদ গুরু, এবং ধন্যবাদ নীরব ভাইয়া। আমি আর একটা কথা একটু অ্যাড করতে চাই আপনার কথার সাথে, যে অনেকের ধারণা থাকে, এটা খুব সোকল একটা ধারণা, যে ক্রিয়েটিভ লাইনে কোনো ক্যারিয়ার নাই, এটা মনে হয় আজকে ভুল প্রমাণ হয়েছে আপনার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।
2: এটাকে
1: জি জি জি,
2: ক্রিয়েটিভ লাইনে ক্যারিয়ার থাকবে যদি আপনার পরিশ্রম থাকে। আপনি আর্মি হতে যান, বিএমএতে 3 বছরের ট্রেনিং করতে হবে আপনাকে, যে কোনো ফিল্ডে, আপনি যদি আজকে যে কোনো ফিল্ডে আপনাকে ট্রেনিং লাগবে এবং পরিশ্রম হবে। ধরেন কেউ যদি 8 ঘন্টা প্রতিদিন মিউজিক করে, মানে প্র্যাকটিস করে বা মিউজিক করে, সে সাকসেসফুল হবে না, আমি বিশ্বাস করি না।
0: শর্টকাট ম্যাথড একদম এটাই, যে পরিশ্রম করতে হবে 8 আওয়ার্স যদি সে দেয়।
2: হ্যাঁ, একটা কথা আছে, জনপ্রিয়তা এটা লাক, কিন্তু স্টেবিলিটি জেন্স ভাই তো একজনই হয়, কিন্তু তাই বলে ইন্ডাস্ট্রি গ্রো করবে না, ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য পরিশ্রমই না, আর সেই পরিশ্রমের সাথে একটু লাক যদি অ্যাড হয়ে যায় তাহলে বাম পাবে।
0: আমি সেটাই বলছিলাম কথা, এই বিনয় বিনয় বিনয়টাই আরো অনেক দূর এগিয়ে যায়, এই বিনয়টাই আপব্রিকিং থেকে আসছে। আমি তখন বলতেছিলাম এই কথাটা, যে ওর যে লেগেসি ওইটা ওর মধ্যে বিনয় থাকবে না তো কি থাকবে, এমন আপব্রিঙ্গিং মানে সন্তান হিসাবে এরকম আপনি স্বপ্ন দেখে পিতামাতা, ভাই হিসাবে বোনরা এরকম ভাইকে খুঁজতে চায়, ইনফ্যাক্ট যদি কোনো প্রিয়তম মানুষকেও খুঁজে এরকম নীরবের মানুষের মধ্যেই সেগুলো খুঁজতে চায়। এগুলো সব ইজ অল অ্যাবাউট হিজ লেগেসি, ইজ অল অ্যাবাউট হিজ আপব্রিংইং। অল দ্য বেস্ট ডিয়ার,
1: থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের গল্প শুনছিলেন। আজকে বিদায় নিব, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আমার তো আসলে আমি অনেক বেশি এনজয় করেছি আজকে শোর, তো আশা করি আপনারাও আমার মতো ঠিক একইভাবে এনজয় করেছেন। তো আপনারা কিন্তু চাইলে এই শোতে আসতে পারেন, নিজেদের গল্প শেয়ার করতে পারেন, ঠিক এভাবে স্ট্রাগলের গল্প বা নিজের অ্যাচিভমেন্টের গল্প শেয়ার করতে পারেন 01841904904 এই নম্বরে SMS অথবা হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে আমাদের যে লাইভ চলছে সেখানে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইউটিউবেও আমরা লাইভ ছিলাম এতক্ষণ, ঢাকা এফএম 90.4 সার্চ করলে পেয়ে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বৃহস্পতিবার ঠিক 11টা বাজে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Nation banner gun shoot. Ben Bissett.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 90.4 FM.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: You're listening to Dhaka FM 90.4.